0: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to Rs 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: সত্যি কথা বলতে কি, কুসুম কুমারী দাস একটি পারিবারিক পরিমণ্ডল পেয়েছিলেন, শিক্ষামূলক পরিমণ্ডল যাকে বলে। বরিশাল ব্রাহ্ম সমাজ দ্বারা প্রতিষ্ঠিত মেয়েদের হাইস্কুলে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর বালিকাদের অভাবের জন্য স্কুলটি বন্ধ হয়ে গেলে কুসুম কুমারীকে তার বাবা কলকাতায় রমানন্দ চট্টোপাধ্যায়ের গৃহে রেখে বেথুন স্কুলে ভর্তি করেন। এক বছর পর ব্রাহ্ম বালিকা বোর্ডিংয়ে লাবণ্য প্রভা বসুর তত্ত্বাবধানে পড়াশোনা শুরু করেন। আর লাবণ্য প্রভা বসুর ভালোবাসা ও স্নেহ মমতায় তার পড়াশোনার দিক, গতিপথ সুন্দর দিকে ধাবিত হয়।

জন্মদিনে আজ কথা বলছি প্রখ্যাত কবি কুসুম কুমারী দাসকে নিয়ে। প্রবেশিকা শ্রেণীতে পড়ার সময়ই 1894 সালে তার এই কুসুম কুমারী দাসের বিয়ে হয় বরিশালের ব্রজমোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সত্যানন্দ দাসের সঙ্গে। তারই অনুপ্রেরণায় কুসুম কুমারী সাহিত্য চর্চা চালিয়ে যান। কুসুম কুমারী দেবী 3 সন্তানের জননী হন। তারাও প্রখ্যাত ব্যক্তিত্ব জীবনানন্দ দাস, যিনি অবিসংবাদিত কবি। অশোকানন্দ দাস এবং সুচরিতা দাস সন্তানকে সুশিক্ষায় লালন পালন করার পাশাপাশি তিনি সাহিত্যকর্ম চালিয়ে যান নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে।

কুসুম কুমারী দাস খুব সামাজিক ও নিজের সাহিত্য চর্চা নিয়ে সংবেদনশীল ভূমিকা পালন করেছিলেন। সংসার জীবনের দৈনন্দিন নিবিড় ব্যস্ততার মধ্যেও একদিকে তিনি সাহিত্য চর্চা করেছেন, অন্যদিকে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সমস্যাগ্রস্তদের কাছে ছুটে যেতেন এবং তাদের পাশে দাঁড়াতেন। তিনি ছিলেন বরিশালের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। নারীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে তার দিন রাত কেটে যেত।

কুসুম কুমারী দাসকে নিয়ে কথা বলতে গেলে তার সেই বিখ্যাত কবিতার পংক্তি দুটো উচ্চারণ না করলেই যেন কেমন খামতি থেকে যায়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, বিপদ আসিলে কাছে হও আগোয়ান, নাই কি শরীরে তব রক্ত মানুষ প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলেকে চায় বল কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় মনে প্রাণে খাট সবে শক্তি করদান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ।

কুসুম কুমারী দাসের বয়স বৃদ্ধি সাথে সাথে স্বাভাবিক মর্যাদার অধিকারীও কিন্তু হয়ে থাকেন। কুসুম কুমারী দাস বরিশালের বগুড়া রোডের তার শ্বশুরালয়ে তথা সর্বানন্দ ভবনে ব্রাহ্ম সমাজের উদ্যোগে নীতি বিদ্যালয় নামে একটি স্কুল স্থাপন করা হয়েছিল। কুসুম কুমারী দেবী এই বিদ্যালয়ে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। বরিশালের ব্রাহ্ম সমাজের বিভিন্ন সভা উৎসব অনুষ্ঠানে কুসুম কুমারী যোগদান করতেন। তিনি 1319 থেকে 1338 বঙ্গাব্দ পর্যন্ত প্রায় প্রতি বছরই বরিশালে ছাত্র সংঘের সপ্তাহকালব্যাপী মহোৎসবে মহিলা দিবসের উপাসনায় আচার্যের কাজ মনোযোগ দিয়ে করে গেছেন।

কুসুম কুমারী দাস জীবনের গতিপথে অনেক মর্যাদার অধিকারিণী হয়েছিলেন। শুধু মহিলাদের বিভিন্ন সাহায্য সহযোগিতায় নয়, ব্রাহ্ম সমাজের সাধারণ সভাতেও তিনি আচার্যের কর্মভার পালন করেছিলেন। তিনি বরিশাল মহিলা সভার সম্পাদক ছিলেন। কলকাতায় অনুষ্ঠিত ব্রহ্ম সমাজের শতবার্ষিকী উৎসবে তিনি বরিশাল অঞ্চলের নারীদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন, যা অত্যন্ত গৌরবের।

কুসুম কুমারী দাস আশৈশব একটি বিদ্যানুরাগী পারিবারিক পরিমণ্ডলে লালিত হয়েছিলেন। ছোটবেলাতেই তিনি কবিতা ও প্রবন্ধ লিখতে শুরু করেন। বিবাহের পর স্বামী সত্যানন্দ দাস লেখালেখির ব্যাপারে স্ত্রীকে প্রেরণা যুগিয়েছিলেন। এই পারিবারিক পরিমণ্ডল তাকে সমৃদ্ধ করেছে। কুসুম কুমারী দেবীর লেখা সত্যানন্দ দাসের একটি চিঠিতে তিনি লিখেছেন, সন্তান পালন ব্যতীত একটা দ্রুত গ্রহণ করো, একখানা কিছু লিখতে আরম্ভ করো। রমানন্দ চট্টোপাধ্যায় শিশুদের জন্য যে চিত্রশোভিত পর্ণশিক্ষার বই লিখেছিলেন, তার প্রথম ভাগে কুসুম কুমারী রচিত যুক্তাক্ষরবিহীন ছোট ছোট পদ্যাংশ ছিল। তিনি সম্পাদক মনমোহন চক্রবর্তীর অনুরোধে লিখেছিলেন ব্রহ্মবাদী পত্রিকায়। আর যে লেখার ভাষা এবং তখনকার মতো এমন বলিষ্ঠ লেখা এতটা সহজ ছিল না।

101.6 মেঘার্জি এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি প্রখ্যাত কবি কুসুম কুমারী দাসকে। কুসুম কুমারী দাস নিয়মিত পত্রিকা রাখতেন, কিন্তু অধিকাংশই পাওয়া যায়নি। তার কারণ

সেগুলো হয় হারিয়ে গেছে, নতুবা তিনি সেগুলোই নষ্ট করছেন। তার কবিতায় বারবার এসেছে ধর্ম, নীতিবোধ, দেশাত্মবোধ। 1946 সালের 2রা জুলাই তারিখে অনুজ প্রতিম কবি প্রভাকর শেখে লেখা এক চিঠিতে জীবনানন্দ দাস লিখেছেন, মা অনেক কবিতা লিখেছেন, সেসব কবিতার সাদা ঝরঝর শব্দ, নিক্কণ ও আশ্চর্য অর্থ, সঙ্গতি বারবারই আমাকে প্রলুব্ধ করেছে, কিন্তু তবু আমি প্রথম থেকেই অন্য পথ ধরে চলেছি। কবিতা মুকুল তার কাব্যগ্রন্থ, পৌরাণিক আখ্যায়িকা নামে একটি গদ্যগ্রন্থ তিনি রচনা করেছেন। কুসুমকুমারী দেবী স্মৃতিসুধা নামে আত্মজীবনী রচনা করেছিলেন, শুরু করেছিলেন সেই লেখা, কিন্তু 1948 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তা শেষ করে যেতে পারেননি। নারীত্বের আদর্শ এক প্রবন্ধ প্রতিযোগিতায় কুসুমকুমারী স্বর্ণপদকে ভূষিত হন। তার পুত্র কবি জীবনানন্দ দাস তখন লিখেছিলেন, সাহিত্য পাড়ায় ও আলোচনায় মাকে বিশেষ অংশ নিতে দেখেছি, দেশি বিদেশি কোনো কোনো কবি ও উপন্যাসিক কোথায় কি ভালো কি বিশেষ শোন তারা দিয়ে গেছেন, এসবের প্রায় প্রথম পাঠ তার কাছ থেকেই নিয়েছি। এমনই সমৃদ্ধ কবি ছিলেন কুসুমকুমারী দাস, তাকে অভিবাদন জানাই আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে ইশারায় বলছে আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে আপনাদের সঙ্গে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ত।

Funka ham te lam sogo khnai tong nai khapang ni ta kuk bukuk te mare ki ching shong no FM Ujjain to 101.6 MHz te o jara tong ang Lolita khapang ni mare ki ching ta kuk te bukuk shong khakhayo o jara norok kaham karang no tong bai ni hanai au tong ang bata bukshak jara tele kaham karang no kogrejak tong ma bagai hanyo hai phai chok pai jak tini norok ni ke jaro কগদুনি বিছিংতে কেরং লাইনা বাগাই রেসা মংরক খনা লাইনা বাগাই ককলাম রক শালাইনা বাগাই আও হঙ্গে তো তিনি তো সাইমানো হেদা তিনি দাং শাল হঙ্গাই তো পান্দানি পুইলা জং খানি রেসা মং পান্দা খানি রেসা মং পান্দা ও নরনি কই হরজাক এসএমএস নি বিছিংতে কই হরজাক রেসা মংরক জং খনা লাইনে বিনিয়াগুলো রেডিও কুইজ পান্দা তিনি সায়েন্স এন্ড টেকনোলজি নতুয়ে বিনিয়াগুলো হাই নরকনি হামজাকমা চিনি খাতুকমা পান্দা পাইথকব নরকনি হামজাকমা চিনি খাতুকমা পান্দা পাইনা সং পান্দা ন পাইরলেন তেয় জরা নরক পান্দা পুইলানি সিমি পাইথাক জরাতেই খানা হরিটং দি লগিরিটং দি

아우 가봉이 말이 계신 가나이 동래만이 크나도 크나도 그 허르자 멍어져라 너럭니 거의 허르자 허르자 멍럭 너 페어바져라 테레프테레프 탕이 정거 너럭니 SMS 보 그방 마노 어져라 파이석 파이작 까자까세께 자주가나 항제 만차 크나리나니 너럭니 거의 허르자 그리자 멍럭 너 하뇨하이 아니 몽 스미리티 아니 몽 스미리티 데보르마 아풍카함 아니 바라 말리아무라 আনো রচাব মং তংসা খনারদি রচাব না নি বুমং বিশ্বনাথ দেবরমা রচাব মং নি কক থাই নন নাশিক আকায়া হাম্বাই বাই হাম্বাই বুকু স্মৃতি ন বেলা খেনা থক রচাব মঙ্গ রচাব মঙ্গা নি ফেভারিট নিমা ন কাইসা ফাদিংকে বুকু স্মৃতি নি অজারা খেনা থক রচাব মঙ্গ যত ন পাল খে খনালায়ন আউতে অজরা নরক তিউন খাইতঙ্গ 101.6 মেগাহার্স FM উজ্জয়ন্ত

খনাই টংটি লগিরি টংটি হাপাই আসাক জরা তাইতে হামবাই মারবো ও জরা নরক পান্ডা খনাই টংমা বাকে লগি রুই টংমা বাকে

0: দখনাই দাক গবনি আও তখন গবনি সাকা তুং সেফনে বুনি ককন সেরং জাগো আকনাই আও নাইরগা তুং সেফনে দেলাই হামবাই ফিয়াবা জরা জরা কক সলগ্রক মানা হার যে বুনি কক সেরঙ্গী সামানী বা বুনি কক থাইনে তৈ সামানী কক সলক হনজাগো যাবো হাইরক জরা জরা ইউজ মা খাই তঙে হিমালয় চা হানি সাকে যতন সাইমানো কঙ্কাই আবুনি বগাই যতনের বগাইন কলাই সাচা অঙ্গি থাঙো আবুনি বগাই চা বা চা হানই সালাইনে দকি তুং সেফনে সাকাবা দখানা তুং সেফানো দকি কাছে কক দো যারা হ্যালো আও দিপর কাহাম তাকুক সাদি তাকুক রবীন্দ্র অংখানা না সাদি
1: তাকুক
0: দকি দ হামবাই দাকু খাই দো আও বেলাকে হামবাই তাকু তে বুকুক সঙ্গনো অ জরা গরঙ্গী পান্ডা খাই দমা বাকি দেলগির ওই দমা বাকি দেব কাছে কিনে কক দু খাই হজরা হ্যালো হ্যালো
2: হ্যালো ম্যাডাম
0: এই লামচুগ তাকু সাবংখা হ্যালো হ্যালো সাদি তাকুক সাবংখা এই খাই দো তাকুক সাদি খাবংনি তাকুক তৈ বুকু সঙ্গ সানা মুসুঙ্গ তমুং নরক কক দুকনি বিসিংটি কেরংনাই হিঙ্গাঙ্গাই নরকনি গানানি রেডিও সেট হাইকেবা এফএম নি যে সাউন্ড অঙ্গি টংমানো কিছু সাউন্ড কমরিনাদি হাইকেবা হাক সালো থাঙে কক সাদি দো হিঙ্গে স্রাই স্রাই কে সঙ্গ কক সালে মানলায় হানি কাকায়ো হ্যালো হ্যালো
2: হ্যালো
0: দীপর কাহাম তে লামসক তাকুক সাবংখা
2: আং অর্জুন ঠাকুর কামিনি মিলন বর্মা
0: দশাদি তাকু মিলন
2: পানি হিংকে ভিটামিন সি ভিটামিন সি গ্লাইজাকটা
0: দানি হামবাই দিয়া তাকু আও তাকু মিলন সাহকা ভিটামিন সি হিনে চা পাতা চা বিলাইও বু ভিটামিন মান আবো হজং সাইমান লেন হাইনে হাইতে কাইসে কক দুক হ্যালো কক্রে তাকু দিনেস কাহাম ন সাদি ভিটামিন বি গাই নব কোসো চা থাই নাই হ্যাঁ হ্যালো হ্যালো এ হ্যালো তাকু দিন সাহর কা ফাই কেন চা মান লাই এই আও অবহাইন বেলাকে চা থাই রকম সাইন মান থাকানা তাম ভিটামিন মান থা জাগা হই তে গাছে কক দুক হ্যালো
2: হ্যালো
0: বি দাহানি সা বি এনি পরে যে বি বি ফর বল নি মাতা দাকুক দিনেশ দে তাকুক ব্রিজে সাহরকা ভিটামিন বি নাই নালিয়ায় সাবো দো হাইন হাই হ্যালো
2: হ্যালো ম্যাডাম
0: লামসুগ তাকুক সাবংখা দ সাদি তাকুক সচিন্দ্র হাইসে ও দকি তাও হাবি থাকি নি ফিয়াবা দ সাদি গে চাও চাবলায়ো চাবলায়ো বু ভিটামিন মানথক
2: ভিটামিন এ
0: হামবাই ফাইদিংকে হা তাইসিং তাকুক দিনেশ তাকুক ব্রিজেসং সাহরকা ভিটামিন বি হিনে আও সাইনের সিনেতে কাইসে কক দুক ফিয়াবা আবন সকাং হ্যালো হ্যালো লামসগো বুকু আও সাদি সাদি বুকু।

0: দ দ দ দ আও ককরে বেলাই হামবাই হাইছে তাকুক ব্রিজেস বাই তাকুক দিনে সাহর মানি ভিটামিন বি আও চাবলায়ও ভিটামিন বি কমপ্লেক্স মানথগো ভিটামিন বি কমপ্লেক্স আ চাবলায়ও মানথগো জং হাইন চা কুটিনি বাগাই বা কথকনি ভাগাই সিমি জং চানগে জং সাইব মানা নাঙ্গো হ্যাঁদানা চাবলায়ও তামো মানথক বুবাহাই ভিটামিন জং আরো মানই দং তামনি বাগাই জং নঙ্গেই দং হ্যালো
1: আপ
0: সব বংখা ককরে চাইতো দিয়ে হ্যাঁ কাকায় কক দুঃখ মানে থাকে না

0: acid thân này áo quạt độc tố làm ram phai trong ngõ hà phía bắc đây là sương mông phía bắc rau mình xin quạt độc sao đông hello
1: ô
0: này cái thái trong cái line số mai anh học
1: তাকো
0: জেনে সামান যে ল্যাকটিক নে আবো ন মুসাধারণ তো মুসুক নি দুদ অঙ্কে ও গাতং ই দঙ্কা বো ল্যাকটিক অ্যাসিড নে সাকা ফিয়া বা বো মুসুক
2: নি দুদ তাম
0: নি শানা hold khai khai to ni rawa ba biniang dang saiman ya sab bokok dok le ram ram phai ni tong phia ba hello
3: hello madam
0: hm
3: sakina rakrung kha
0: hm da sari
3: do dinga ba leptic acid no
0: ao ao ao belai hamai takuk sasin dro e da hambai আও হন্দু ল্যাকটিক অ্যাসিড নতঙ্গ ফাইডিংগে তে কেসা অসংমং অ জরা জং সংমুনি ফাইজিং থাংলাইন তেরে তেরে জরাব থাঙ্গি টংমাবা অ অকক ন সংগে তে কাইসে সংমং সংলাশিওন অ এআই হনি তো সং তাবুক সাইমান লাইনা এআই হনি নাই ফিয়াবা এআই নি ফুল ফ্রম কা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না দা তাবুক জতন এআই বাই সং জাত্রে ফট ফটো রক সনামি মানো বা এআই রক বাই জং জেস পন খাই মানো মা হেয়া দা বা এআই আসকাই সুপার ফাস্ট হ্যাঁ কেবা আসে কেন অবস্কাঙ্গ সগৈ যাক এআই নিউ গ্লক গ্লক জং হাইছে তাব এআই নি ফুল ফ্রম আওয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও এআই কক ন পুইলা বু সাইন্টিস্ট হ্যাঁ কেবা বু বৈজ্ঞানিক অবনো সুনাম হ্যাঁ কেবা বু বৈজ্ঞানিক অ কক নতি খেলাই তমুন নরক সাইমানকে সাহদি আও এআই কক ন পুইলা বু সাইন্টিস্ট হ্যাঁ কেবা বু বৈজ্ঞানিক অকক ন কারি হ্যাঁ কেবা অকক ন দেখলাই অ এআই কক ন দেখলাই মানে বু বৈজ্ঞানিক অ বৈজ্ঞানিক মং তমুং সাইমানকে সাহদি নরং নাং অপশন দুই দেওয়ান চার্লস চার্লস বাবেস জন ম্যাকার্থি হাতে অ্যালান টিউরিং বিল গেটস নিয়ে খরকব্রী মং দঙ্গ র এআই কক ন সাব পুইলা বু সাইন্টিস্ট দেখালাই হায়গা বু সাইন্টিস্ট কারিমানি তমুং সাইমানকে গ্রং হদি কক দুঃখ টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি বসকাঙ্গ জিরো থ্রি এইট ওয়ান তাপক দি ফাই কাইসে কক দুঃখ হ্যালো এ সাদি তাকুক তাম ন হ্যালো এই সাদি তাকুক তাম ন সাই হ্যাঁ দ সাদি তাম সানা নাই আর তাকু বাবুনি তামু বসাই থাকা তাম জানি দক করি ফাইডি কাইসে কক দক হ্যালো হ্যালো
4: এ
0: হ্যাঁ এআই কক ন বু সাইন্টিস্ট সঙ্গ পুইলা তিখলাই হ্যাঁ কেবা কক ন কারি অবন সঙ্গে টংমানি তাকে অপশন গে চার্লস বাবেস জন ম্যাকার্থি অ্যালান টিউরিং কেবা বিল গেটস বড় খরকব্রী খরকব্রী বিশ বু সাইন্টিস্ট অর মংবর যাক দ সাগার দি তামনি সাগার অ্যালান টিউরিং দ হামবাই তাকুক দেখাইছে কিনে কক দুঃখ নাই দ যে সাইমানাই রক সাদি এআই কক ন বু সাইন্টিস্ট পুইলা কারি হ্যাঁ গাওয়া অ কক ন সুনাম যাক হ্যালো হ্যালো হ্যালো হ্যালো টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি অ কক দুঃখ নাম্বার গ্রিং হর দি কাবংনি মারি গেছিং হা তাকুক হাতে বুকুক সুন্দর বেলাকে হামবাই মারু জর খাই দমা বাকি লগিরি দমা বাকি সঙ্গে দমে মানকে এ সাদি বুকুক জন ম্যাকার্থি না দ হামবাই বেলাকে নাও বেলা হামবাই বুকুক কনিকা ন জর বসার জন ম্যাকার্থি হই নাই ফাদিতে কাছে কক দুঃখ নাই নর হ্যালো হ্যালো
2: আপ যে ব্যক্তি সে বাত কর রহে হ্যাঁ
0: সাবব কক দুগ করঙ্গ

0: এ বা কল ন হোল খাই খাই হেরবো সাবো সাই মানে ককরে হ্যালো হ্যালো এই লামসক তাকুক দিপর কাহাম সাবং খা ও দ তাকুক বিশ্রাই খরং মরে ই মরে দ সাদি জন মেকার সি নেই দ দ দ হাম বাই চিনি বুকু কনিকা সাকা তে তাকুক চিনি ইয়ং বিশ্বরাই সাহরকা জন্মে কাঠি নেই তেকাইছে কক তুক নাই নজরা হ্যালো দ সাদি হ্যালো দ নাব গবস সাকা দে এ আই নি কক ন বু বৈজ্ঞানিক সুনামকা দ ও কক সাকারা দি ন দ নিন থানে আং তে সরংলাই ন দ কক বরক দ দ দ নিন থানে আং তেবু সরংনা বাকে আচুক তঙ্গ তাকুক দ সরংগান দ আও সকান না এই গন হঞ্জাউ সকান হনাই তা না হ্যালো দ দ দ দ হঙ্গাই নং এ আই আর্টিফিশিয়াল নিও বৈজ্ঞানিক নি সাবু সনাম কং না দ সাইখানার গাদি তাংসা কাইসা দ কন বেলাই হামাই তাকুক দ আও অজরা বেলাই হামাই তাকুক অবনি নঙ্গান কক বরক হেকে বা চিনি কক ফরংমা বাকে আও দ বেলাই হামবাই ফিয়াবা অজরা সিং সিংই টংলাম হাঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নি যে পুইলা ও কক নো সুনামনাই বিনি ও বৈজ্ঞানিক হেকে বা সাইন্টিস্ট নি মুং দেখাইছে কক দগ জরা হ্যালো হ্যালো দ দীপর কাহাম তাকুক রবীন্দ্র দ সাদি
1: রবীন্দ্র
0: এলেন টিউরিং দ দ দ হামবাই তাকে খাই দি তো আও জরাব দেরব দেরব থাঙি তখন ফিয়াবা বুকু কনিকা বাই চিনি তাকুক বিশ্বরাই সাহরকা জন ম্যাকার্থি নেনে আও বন পইলা 1956 ও কক্ন কাইসা কনফারেন্স ও কক্ন ব আর্টিফিশিয়াল এআই ও কক্ন ইউজ খাইও হায়াকে বা ও কক্ন ব সাকলাই এরুও তে কাইসা কক দোক হ্যালো আং সানা মুসং মা গাইছি ও জরা সিং কুইস পান্ডা খাই দং মান জরা ও তমুং ন কক দুক র খাই নে হোল টক খাই টনি ও বাক্সা দেখে ফাইও ভিয়াবা যে গরং না মুসং নাই যে অ কোশ্চেন নি আনসার যে সাই মান নাই হায়া কে বা যে সানা মুসং নাই যে সানা বাগি ট্রাই খাই নে বরং ন গরং দি হিনি আং সাকলাই নে মুসং তাঙ্গে হিমালে যে সানা মুসং নাই বা যে ছয় ছয় আনসার সানাই র ও জরা কেবেং মুং নি বাগি গরঙ্গে মানিয়া হাইনো হাইনো কক দুক গরংনা হাঙ্কা হাঙ্কাই গরঙ্গিয়া তংখৈনো চাও যে গরংনা মুসং যে সাইমান নাই রংন নো জরা রেখে বেলাই কিন্তু জানাই হিনি খা খাইও হ্যালো
2: ম্যাডাম
0: হুম হুম
2: জিবর কাহাম
0: দ জিবর কাহাম সাবং খা
2: আবন আং ক্লান্তন থাকি
0: দ সাদি তাকো ক্লান্ত সাদি
2: নানা নানা কোনে কে ভাই নে ক
0: হুম
2: চিন্তা বিমল সামনে আবন
0: আও আও আও দ হামবাই তাকো হুম বেলেগে হামবাই তাকুক দেবুক সঙ্গে হজরা গরঙ্গে পান্ডা খাই দমা বাকে ইলগিরি দমা বাকে

0: টাইটেল সং ন ক খরঝা খ জরা তে গাইছে কক দুগো নাই নি সাবো তং হ্যালো এ দামছো গো তাকো
1: ইবার পাম ভাই
0: সাদি সাবং কা
1: আই কো ইয়াং গয়াম ফং এসান
0: গয়াম ফং
1: গয়াম ফং এসান
0: দ সাদি তাকো গে হেসান
1: গং কাছে গং খানাই ভাই কি কো বিপ সনাত নি আসু সাল কো দেমা মানে কথা তে জান
0: আশুক সাল কদক মাহমানি অবো হান পুইলাও খানালি আদা তাকু পুইলাও অর চামং রেখানা হাই মাতং বলা না হা ও নং পুইলাও খানাই মানলি না না আং অর চামং ন পুইলাও প্লেক খাইগেন হাই মাতং মানি টঙা দিদো নাইগেন আদো তমুং ন অর চামং ইয়াখাইতে কবনির চামুং এই আশুক সাল বালুক হামানি ওর চামুং পইলা ওন খানারি পাইখে দো
1: দে ভাই তোকে কি আমরা মনে রেছি রে পাইকে
0: বুবো
1: অরনি অরনি
0: বুর চামু
1: মানে
0: হ্যাঁ
1: বলংনি টকসা মানে
0: বলংনি টকসা দ বলে হামাই তাকো গাইছেন কানাই দং দিদো আও হ্যাঁ বলংনি টকসা হানই পান কয়হর কফিয়াবা আবু নিশাই সেকাং তাকো ব্রিজেস কয়হর যাক সোলজার টকেনি আর চামুং খনার দিহেনি টাইটেল সং নাইটুকু নেলে না

0: আও খাই টং দি লগে টং দি পায়া শেখ জরাতে হ্যালো
1: হ্যালো ম্যাডাম,
0: এই লামসগো তাকুক দীপর কাহাম
1: পাইলে বাঙালি শচীন্দ্র দেব্রমা
0: দশাদি তাকুক
1: আং থাকি চিনি তাকো বি সানম চঙ্গ
0: এ
1: চিনি ম্যাডাম সে সাই চঙ্গ বলো তাঙ্গি ছাপাই হা বাহায়
0: দো আঙার তে কুবুনি কক ইউজ খাইমা বাকে ব সানা মুসং জাখানা ব মানে দো জরা জরা চ কক সাপুরো যে চিনি কক বাই মানে দংফান জরা জরা ক গে আর ফায়ার গে মানো দো বহামনো কারেকশন খাইকেতা দো কক রে ব বিনিথানি ক্লাস না হলাই এন্ত কক বরক তো মু সাইমানি হেঙ্কে তো ব সাইমানে কে তো কাহাম কক সে হ্যাঁ দা কক রে আও দশাদি চান্দিনি তো কিনি না আও বেলা হামবাই ফিয়াব পুইলেও তাকুক ব্রিজেস কহের মানে বিনিংই ফাইদি জিন পাল কেউ চামুং খালায় খাই টং তাকুক ব্রিজেস বটে ডেডিকেট বখাই যাক সাইনো মানথাঙ্গ সামুনি মূ সাকলাই যাক কেউ

আউখানা লাইখা হা সোলজার তকেনি কুমার সানুবাই আলগায়ক নিকনি খরংবাই রিচাবজাক রিচামু বিনি আগলো ফাইদি তাবুক চিনি খরকজা টাকু কেহেসান আয়াম আয়াং গয়াম ফাং ফাইসিংনি টাকু গরুননি রিচামু কয় হরমানি বলংনি টকসাহানি বিনিঙ্গি অরিচামু খানালায়নি অজরা

0: জরা তো তং হ্যাঁ দা সিনেস্তুটি নি জরা খুব অ জরা তো দিপর দাম সাতামই সতি থামচি সাতে মুফলিক ব্রই চিবা আও জং কক্টুক নি ফাইজিং থাংলেন ফিয়াবা আর চামং তো গবাং মানো কইহর যা কক্টুক বউরাম রাম ফাই দং তে কাছে কক্টুক নালে শিওয়ানে
1: হ্যালো
0: হ্যালো বুকুক দশাড়ি বুকুক অঞ্জলি ইংখানা চিনি বুকুক অকরা দশাড়ি আও শঙ্কর নেই রে চাম চাই খাসি আও হামবাই বেলাই কেন আও আও মন খাসি নেন বিশ্রামগঞ্জ ফাইজিং চিনি বুকু গকরা বুকু গকরা যে বুকু গঞ্জলি বেলাকে হামবাই ফাদি হিঙ্গে ফিয়াবা তাইসিংগো খরকসা তাখুক কৈহর মানে পুইলা আয়ং পাইলা বাঙ্গা ফাইজিং তাখুক সচিন্দ্র চান্দিনী টকেনি ওর চামুংন চান্দিনী ও মেরি চান্দিনী রেজাব ঝাক রে চামুং খানার দি হিনে কৈহর মানে তাখুক সচিন্দ্র নং খাই দি নি খানা মজুমানে ওর চামুংন আও ফাইদি হিঙ্গে খানালায় যত্ন পালখে

আও খেলাই টংলাই মানে আর চামং লতা মঙ্গেশকর বাই মোহাম্মদ আজিজ নি রেসাবজাক রেসাবমং পাপকা আন্ধনে ওর চামং খাই টংলাই মানে ফিয়াবা ফাইডি অজরা পাইথাগ কক বরক ককটমা ববাগর কিছি চা খালাই রাষ্ট্রপক্ষরক দ্রৌপদী মুরমুদিনী নিসিমি সালথামনি গুজরাট বেড়াইমাও টংগানে খনা রাষ্ট্রপক্ষরক একতা নগরী কেবাডিয়াও ফিল সিসিনি বসংতকে সকাত ইয়াফারমা পান্ডা মানজাগানে রাষ্ট্রপক্ষরক দ্রৌপদী মুরমু এশিয়ান গেমস 10 মিটার এয়ার রাইফেলস গ্রুপ ক্যাটাগরি রুফাই ইয়াকুমু কপলাই অংনাই ভারতনি সুতার বালা সাহেব পাটিল পারক রাকেশ মানে তে হিমাংশু দিলুন খাকাহাম ইয়াফারকা হাস্তেও বস্কাং আউলি তে নগর পঞ্চায়েত চংবারি ও বুথ কেন্দ্রনি শ্রিয়াগ্রাজাক বুটার মুংরেমনি সাকা তিনি সানমুং তে কেবিংমুং ইয়াফারমানি পাইথাক সাল ও তালনি 23 সালমারি সানমুং তে কেবিংমুংনি সামুং পাইর জাগানো এডিসি ভিলেজ কমিটিনি চংবারি ইলেকশন ডিউটি বুথ ইয়াচাকনা খনানি সিমি চেঙ্গানো আবো দঙ্গানো ও তালনি 24 সালমারি জরা আসুক জরাতে খেলালেখা কগরক FM ককতমা ববাগরক কাবুনি মার্কেটিং দাখক দেবুক চং থাংদে থাংতে ককনো সানামু চঙ্গ কাহাম দংনি যতন চাংন কাহাম নাইতি মানখে বুনি বাকেব কাহাম নাই তমুন চ বুনি বাকে কাহাম নাইমাইনকে হামিয়াব তানাই মান খানকে চুইন চৌবাদি হাইনু হাই উলনি সাল রগ মালাই ফিরানো হানি কগ্রবই আং ললিতার নমা বাসাসিনে যতন হামবাই খুলমবাই কে যতনি সাল ন কাহাম থাকতো পাইথগ ওর চামুং চিনি খরকচা তাকুক রঞ্জন কৈহরবাণী

101.6 MHz FM উচ্চান্ততে আরও একটি সুন্দর দুপুরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরচে কোয়েল। এবারে আপনাদের জন্য প্রথম পর্ব চিরায়ত। আজকের পর্বে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প তাসের ঘর।

0: অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল। ছয়টা পিরিচ, পেয়ালা, চাঁদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস, দামও নিতান্ত অল্প নয়, চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক। অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব সজ্জন এলে, ভদ্রলোকজন এলে বের করো। কলিকাতা প্রবাসী হলেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন, আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে যাইবেন। তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে। মা বলিলেন,
1: চায়ের সেটটা আজ বের করো তো গৌরী।
0: গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিতা ভগ্নী। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে

0: সমেত সেটটি বাহির করিয়া দিলেন। গৌরী বসলেন ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল,
1: পাঁচটা কাপ রয়েছে কেন মা? আরেকটা কাপ কি হল?
2: এই দেখো বাবু, সবে এ আমি বের করে আনছি, আমায় দোষ দিও না যেন।
0: বিরক্ত হইয়া মা বলিলেন,
1: দেখ না ভালো করে খুঁজে, ঘরের কোথাও আছে, পাখা হয়ে উড়ে তো যাবে না।
0: গৌরী সেটটা সেখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল,
1: পাখাই হল, না কেউ খেয়ে ফেলল, সে আমি জানি না বাবু, তবে ঘরের মধ্যে কোথাও নেই।
0: দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন,
1: তোমার দোষ কি মা? আমার কপালের দোষ, তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের ওপরেই উঠিয়া থাকে, কিন্তু এই ক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না। পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না। মা হাঁকিলেন,
3: বৌমা, অ বৌমা, বৌমা!
0: বৌমা অমরের স্ত্রী শৈল ওপরে তখন ঘর দুয়ার ছাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের স্থান করিতেছিল। সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল,
4: আমায় ডাকলেন?
0: শাশুড়ি বাসন অন্তপ্রাণ, সিন্ধুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়াই মাঝিয়া আছেন। পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে চলিতেছিলেন। তিনি বলিলেন,
1: হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বৌরিদের না ডোমেদের?
0: শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল। উত্তর করা তার অভ্যেস নয়। শাশুড়ি বলিলেন,
3: একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন, কি হল?
0: একটু নীরব থাকিয়া বধূ বলিল,
4: ও আমি ভেঙে ফেলেছি মা।
0: শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন,
1: বেশ করেছ মা, কি আর বলবো বলো।
0: সত্য কথা, এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন,
3: পাঁচটাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে।
0: রাগ গিয়া পড়িল চায়ের সেটটার ওপর। শৈল সবই নীরবে সহ্য করে, সে নীরবেই দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিলেন,
1: ভেঙেছ বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও ওপরে কাজ ছেড়ে এসো, জলখাবারগুলো তো করতে হবে।
0: শৈল ওপরে চলিয়া গেলে কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল। শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল। বলিলেন,
1: নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো।
0: শৈল খাবারের সাত সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল,
4: সমস্তর ভেতরে মাছে পুর দেব তো মা?
1: এ মাছের পুর?
4: হ্যাঁ তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছে না।
0: ময়দার ঠোলার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল,
4: জানেন না, এর সঙ্গে এই যদি একটুখানি
1: হিং দেওয়া হতো

ভারী চমৎকার হতো। বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না, আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না। আফগানিস্তান থেকে কাবুলি সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো যায় গো মা, আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয় না, সেসব জিনিস পাওয়া যায়। শৈল বলিল, পশ্চিমেও সে হিং পাওয়া যায় না, কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে, শুধু যাকে খাতির করে কিনা, টাকা করি অনেক সময় নেয়, তাই সে জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেক আঙুর, বিদানা, নাশপাতি, বাদাম, হিং এসব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায়। পাঁচজনের মিলে সে হয় কত, কাঁচা জিনিস অনেক পৌঁছেই যায়। ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল, ওই আরম্ভ হল এবার, অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল। সত্য কথা, শৈলরও একই দোষ। বিনীত, নম্র, মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না। পাশের বাড়ির তুমুল কোলাহল উঠিতেছিল, শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে। শৈলর শাশুড়ি বলিলেন, যা হবে তা হোক মা, আমার বউ ভালো হয়েছে, উত্তর করতে জানে না, দোষ করলে বকবো কি, মুখের দিকে চাইলেই মায়া হয়। শৈল বলিল, ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে, দাদা 3 মাস বৌদির সঙ্গে কথা করনি, শেষে মা আবার বলে কয়ে কথা বলেন, তবে দাদার আমার বড্ড বাতিক, খদ্দর পরবে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক নয়, বিড়ি না, সিগারেট না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধ হয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন, বলিলেন, নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো দেখো যেন মাছের কাঁটা না থাকে। শৈল বলিল, ছোট মাছ কাঁটা বাঁচতেই হাত চলছে না মা, তবে এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে। কড়াই এক ঝাঁক হিঙ্গা ছাড়িয়া দিয়ায় সে আবার বলিল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেব না, 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুচো মাছের মধ্যে ময়া আর কাট মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়া বলিলেন, নাও নাও এই সেরে নিয়ে এই এই চুলটুল বেঁধে ফেলো যা তো। কেশ প্রসাধন অন্তে কাপড় ছাড়িতেছিল, ননদ গৌরী প্রশংসা সমান দৃষ্টিতে ভাতৃচায়ার দিকে চাহিয়া বলিল, ও রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে, আর আমাদের দেখো না যেন কাঠ পরিয়ে। শৈল বলিল, এ যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম, আমার আর কি রং দেখছ, বাবার, মা, দাদার, আমার অন্য বোনদের যদি দেখতে, তবে দেখতে, রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরে বিস্মিত হইয়া বলিল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং। হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমি কালো। শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়া বলিল, এই তো মা, এই তো হয়ে গেছে।

হয়ে গেছে আমার। ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জাভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া মৈল আবির শৈল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল। শৈল হাসি মুখে প্রণাম করিল। ওবাড়ির গিন্নি বলিলেন, হে যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, লেখাপড়া টড়াও জানে নাকি? শৈল মৃদুস্বরে বলিল, স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না, বাড়িতে পড়েছি, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল, তারপরেই। কথা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল। ওবারের গিনি বলিলেন, কে জানে মা আজকাল কি হাল হলো দেশের, মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না। আমার বৌমা তো কলেজে পড়ছিল, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, আমার বোনেরা সব ভালো করে পড়ছে, বাড়িতে দাদাই পড়ান, পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন, বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা ইংরেজি বিলেত থেকে ইংরেজি বই আনাবেন, কামকর্ম যদি করতে বলবেন, কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন, সম্মুখে জ্ঞান সমুদ্র, চোখ ফেরাবার আমার অবকাশ নেই। তা কোথায় তোমার বাপের বাড়ি? আগে এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়ই, আমাদের সেখানে তিন পুরুষ বাস হয়ে গেল, বাবা সেখানে কন্ট্রাক্টারি করেন। তা কিরকম ওই পানটান? আমি ঠিক জানি না, তবে মেজ ভাই বলেন মাঝে মাঝে, এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো। পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন, টাঙ্গায় চড়ে কাজ দেখে বেড়াবেন, মোটর কিনবেন না, এ করে চলবে না। বাবা বলেন, এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনি থাকবে, ভাঙবো না, অন্য কোথাও যাব না। আর গাড়ি, গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে, আমি রোজগার করছি, তারা যদি না পারে, লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসি হাসে। প্রবাসিনী গিন্নি একবার শৈলর শাশুড়িকে বলিলেন, তাহলে ছেলে তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি, তোমাদের চেয়ে অনেক বড় ঘর, তত তালাশ করেন কেমন বেয়াইরা? বিচিত্র সংসার, বিচিত্র মানুষের বোন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নেই। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন। তিনি মুখ বাঁকাইয়া বলিলেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই, কিন্তু তত্ত্ব তালাশা দেখি না, আজ দুবছর এই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলিয়া উঠিল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধরন, তিনি বলিলেন, যে বস্তু আমি দান করিলাম সে আবার আমি কেন আমার ঘরে আনব, তবে যাকে দান করিলাম
সে যদি সে

আসে তখন আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত তালাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলিয়া উঠিলেন, কি বললে, কি বলে বৌমা? তোমার বাবা আমাদের টাকা দেন? কখন কখন কখন কোন কালে? শৈল বলিল, আপনাদের কথা তো বলিনি মা, আপনি জিজ্ঞেস করে দেখবেন, 150-80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল। শুধু গ্রামবাসী নয়, উপস্থিত মহিলা বৃন্দ, প্রবাসিনী, দেশ দেশান্তর এ সংবাদ রটিয়া যাইবে। অমরের মায়ের মাথা যেন কাটা গেল। তিনি বললেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব, কই ঘুণাক্ষরও তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বললেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বললেন, সে নেবে কেন ভাই? সে নেওয়া অন্যায়, নিজ কাজ। ছি, শ্বশুরের কাছে হাত পাতা, ছি। অমর কাজ করে কলিকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে। ব্যবসা হইলেও ক্ষুদ্র তাহার আয়তন, সংকীর্ণ তাহার পরিধি, তবু সে স্বাধীন। তাই মাসে দুইবার করিয়া সে বাড়ি আসিয়া থাকে। অমরের মা রোষকষায়িত নেত্রে পুত্রের আগমনের পথের দিকে চাহিয়া রহিলেন। ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না। শুধু তাহার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই, তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে। এ কয়দিন বধূর সঙ্গেও একরূপ বাক্যালাপও করেন নাই। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়, সে সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে। সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণী শুনিয়া আসিলেন। দিন দশক পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল। শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কথাটা মিথ্যা, বাবার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই, কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জা বোধ করিয়াছে। তাহার হাতে চলে ঠোঁট কাঁপিয়াছে, চোখে জলও দেখা দিয়াছে। সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছে। শৈল আপনার শয়ন কক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রইল। অমর আসিলেই সে তাহার পায়ে আছাড় খাইয়া পড়িবে। অকস্মাৎ অমর উচ্চক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল। অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল। ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয়, অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত। এক আধমাইল মালের ওজন, আধ মন 25-এর, তোকে 2 আনা দিলাম, আবার কত দেব? লোকটাও ছাড়িবার পাত্র নয়। সে বলিতেছিল, তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই? তখন যে একেবারে হুকুম ঝাড়ালেন, এই ইধারাও, আমাদের রেট 3 আনা করে, দেন দিতে হবে। নিকলো বেটা হারামজাদা, নিকলো বলছি।

0: এনে এনে পয়সা, কিন্তু এক্ষুনি নিকলো।
1: পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল।
0: দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50টা টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসে 4টে পয়সার লোকসান।
1: মাও বোধ করে প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন। তিনি শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠ বহিলেন,
0: তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড়লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনি পাঠিয়ে দেবেন।
1: অর্থ না বুঝলেও তীক্ষ্ণ বাক্যস্বরে আঘাত করিতে ছাড়ি নাই। অমর ভ্রুকঞ্চিত করিয়া বলিল,
0: কি তার মানে?
1: মা বলিলেন,
0: সেজন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা।
1: আমি শুনব,
0: তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও, না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়া দেন, 150-80, যখন যেমন তোমার দরকার হয়।
1: ক্লান্ত তিক্ত চিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে আগুন জ্বলিয়া উঠিল। সে বলিয়া উঠিল,
0: কে, কোন হারামজাদা, কোন হারামজাদা সে কথা বলে?
1: মা ডাকিলেন,
0: বৌমা।
1: শৈলর চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে। কি করিবে কি বলিবে কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না। শাশুড়ি আবার বলিলেন,
0: চুপ করে রইলে কেন, উত্তর দাও।
1: শৈল বিহবলের মতো বলিয়া ফেলিল, হ্যাঁ বাবা দেন তো।
0: অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল।
1: মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন।
0: অমর বলিল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না।
1: মা বলিলেন,
0: আমার মাথা কাটা গেল হরেন বাবুর বাড়ির মেয়েদের কাছে, এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা।
1: বিচারক যেখানে বিধিবদ্ধ নিধারের জন্য আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল। সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল। রাত্রি 12টার ট্রেনে শৈলের দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল। শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন,
0: হে কি শৈল, তুই আজ হঠাৎ এমনভাবে?
1: শৈল ঢোক গিলিয়া বলিল, কেন মা, আমাকে কি আসতে নেই?
0: তোমরা তো হানলে না, কাজেই নিজেই এলাম।
1: মেয়েকে বুকে ঝরাইয়া ধরিয়া মা বলিলেন,
0: ওরে আনতে কি অসাধ্য, না আমার মনে ব্যথা হয় না, কিন্তু কিন্তু কি করব বল।
1: একটা দীর্ঘশ্বাস ফেলিয়া আবার বলিলেন, বাবুর রোজগার কমে গেছে, বাজার নাকি বড় মন্দা, তার উপর হৈমির বিয়ে এসেছে, খরচ যে সামলাতে পারছি না মা। শৈল অবকাশ পাইয়া অঝোর ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মা বলিলেন,
0: সঙ্গে কে এসেছে শৈল, জামাই?
1: শৈল বিবর্ণ মুখে বলিল, না আমার দেওর এসেছে।
0: কই কই সে? ওমা ওমা, বাইরে কেন সে, ঘরের ছেলে? ওরে দাই, দেখ তো বড় দিদির দেওর বাইরে আছেন, ডাক তো।
1: শৈলর বুক দুরুদুরু করিতেছিল।

কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন সেখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর। দাই ফিরিয়া আসিয়া বলিল, কই, কেউ তো নেই? মা আশ্চর্য হইয়া বলিলেন, সে কি, কোথায় গেল? শৈল বলিল, তাকে ট্রেন ধরতে হবে মা, সে চলে গেছে। শৈল বলিল, তাকে সিমলা যেতে হবে মা, কাজের সন্ধান করতে যাচ্ছে। যে ট্রেনে আমরা নামলাম সে ট্রেনে সে আবার ধরবে, থাকবার উপায় নেই। এই সময়ই শৈলর জ্ঞানেশ্বরী দাদা বাড়ি ঢুকিল। পরনে তাহার খদ্দর সত্য, কিন্তু জড়িপার শৌখিন খদ্দের ধুতি। শৈলকে দেখিয়াই সে বলিল, আরে শৈল, কখন? হ্যাঁ, হাসি মুখে শৈল বলিল, হেই তো দাদা, ভালো আছেন আপনি? হ্যাঁ, তা বেশ। কই, তুই নতুন লোক, খাস বাংলাদেশের মানুষ, কই দে দে দেখি তোর হাতের কেমন জাদু, মাছ ধরতে যাবো আজ দেখতে। শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল, চলুন না দাদা একবার আমাদের ওখানে, কত মাছ ধরতে পারেন একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদের পুকুরে খুব বড় বড় মাছ, আদমন 15 সের 25 সের এক একটা মাছ। মা পুলকিত হইয়া প্রশ্ন করেন, জামাইও এখন বেশ পাচ্ছে না রে শৈল? শৈল নত মুখ করিয়া বলিল, দেশেও দালান করিবে। মাস দুয়েক পরে কিন্তু শৈলর মা অনুভব করিলেন, কোথায় একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে। জামাই বা বেয়ান কেহই তো শৈলকে পত্র দেন না, সংবাদ লন না। তিনি স্বামীকে বলিলেন, তুমি বেয়ানকে একখানা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি, শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক, তাহার পিতা উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক, পিতার প্রকৃতি সম্বন্ধে সে অত্যুক্তি করি নাই। আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে, কিন্তু অপরাধে যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই। সে কোনো কথা প্রকাশ করে নাই, তবু এই দীর্ঘ 2 মাসের মধ্যে আশীর্বাদও আসিল না। আমাকে জানাইবেন, আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব। তারপর শেষে আবার লিখিলেন, অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল। পত্রখানা পড়িয়া অমরের মায়ের চক্ষে জল আসিল। মনে তাহার ক্রোধ বহ্নি ঝরিতেছিল, ইন্ধনের অভাবে সময় ক্ষেপে সে বহ্নি নিবিয়া গিয়াছে। প্রতিপদে তাহার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত। বলুক সে মিথ্যে কথা, তবু মিষ্ট কথা শুটি তাহার কানে বাজত। রাত্রে অমরের নিকট শৈল নতমুখে দাঁড়াইয়াছিল। অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল, এসব কি বলতো? একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে, এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি, বেশ আমাদের 16 আনা, একটাও তো পুকুর নেই, অথচ ছি, এখানে

তার গহনার চাল চলিয়াছে, আমার জন্য ঝুটা মুক্তার মালা এক ছড়া। হকি হকি কাঁদছ কেন শৈল? শৈল শৈল বিছানায় মুখ মুছিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাদান সিক্ত করিয়া তুলিল। সে কথা সে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়। এতক্ষণ চিরায়ত পর্বে আপনারা শুনলেন তারাপদ বন্দ্যোপাধ্যায়ের গল্প দাসের ঘর। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছি এবারে কিন্তু সময় হয়ে গেছে সফরনামা পর্ব শুরু করার। আপনারা এই মুহূর্তে রয়েছেন আর যে কোয়েলের সঙ্গে 101.6 MHz FM উচ্চ আন্তরিকতায়।

আজকে সফরনামা পর্বে যে অভিনেত্রীকে নিয়ে কথা বলবো, আজ তার জন্মদিন। তবে প্রথমেই একটা গান শোনাই, তারপরে সেই অভিনেত্রীর জীবনের গল্প নিয়ে থাকবো আজকের সফরনামা পর্বে।

গানটি শুনে কিছুটা কি আন্দাজ করতে পেরেছেন যে আজকে কাকে নিয়ে কথা বলবো বলে ভেবেছি? কিছু মানুষকে আমরা অভিনেত্রী হিসেবে চিনি না, তাদের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের কিছু মুহূর্ত। কোনো সিনেমা দেখে হয়তো প্রথম প্রেমের কথা মনে পড়ে, কোনো সংলাপ শুনে মনে হয় আরে এ তো আমারই কথা। কোনো চরিত্র আমাদের হাসায়, আবার কোনো চরিত্র আমাদের একটু থামিয়ে ভাবতে শেখায়। আর বলিউডের এমন একজন অভিনেত্রী করিনা কাপুর খান, আজকের দিনেই তার জন্ম হয়েছিল, অর্থাৎ 21 সেপ্টেম্বর। ১৯৮০ সালের আজকের দিনেই মুম্বাইয়ে জন্মেছিলেন করিনা কাপুর। বাবা অভিনেত্রা রণধীর কাপুর, মা অভিনেত্রী ববিতা এবং দিদি করিশ্মা কাপুর। অর্থাৎ চলচ্চিত্র তার কাছে একেবারেই অচেনা জগৎ ছিল না। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু বড় পরিবারের সদস্য হলেই কিন্তু দীর্ঘদিনের তারকা হওয়া যায় না। সময়ের সঙ্গেই নিজেকে বদলাতে হয়, নতুন চরিত্র বেছে নিতে হয়, সমালোচনা শুনতে হয়, ব্যর্থতার পর আবার দাঁড়াতে হয়। আর করিনা কাপুরের দীর্ঘ অভিনয় জীবন আসলে সেই পরিবর্তনেরই গল্প। আজকে শোনাবো আপনাদের সেই গল্প, একজন মেয়ের গল্প যিনি তারকা পরিবারের সন্তান হয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, কিন্তু ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।

আজকে যার জন্মদিন, আমাদের প্রত্যেকের প্রিয় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের জন্মদিন আজকে, এবং তাকে নিয়েই আজকে কথা বলছি সফরনামা পর্বে। 2001 সালে বোলে চুড়িয়া কভি খুশি কভি গম এই ছবিটিতে চরিত্রটি রাতারাতি জনপ্রিয়তাকে জনপ্রিয় করেছিল। স্টাইল, আত্মবিশ্বাস, কথা বলার ভঙ্গি সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন আলাদা ধরনের জনপ্রিয় চরিত্র। কিন্তু একটু পেছনের দিকে যদি দেখি, তাহলে কিন্তু করিনার যাত্রা শুরু হয়েছিল তারও আগে। 2000 সালে রিফিউজে ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন করিনা কাপুর। ছবিতে তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। প্রথম ছবিতে তিনি বুঝিয়েছিলেন তিনি শুধু পারিবারিক পরিচয়ের উপর নির্ভর করতে চান না। তার অভিনয়ের মধ্যে ছিল আবেগ, দৃঢ়তা এবং নিজের একটা উপস্থিতি। রিফিউজি তাকে ফিল্মফেয়ারের বেস্ট ফিমেল ডেবিউটের স্বীকৃতি এনে দেয়। এরপর আসে একের পর এক ছবি, কভি খুশি কভি গম, অশোকা, ইয়ে দিল আশিকানা, ম্যায় প্রেম কি দিওয়ানি হু। কখনো সাফল্য, আবার কখনো প্রত্যাশা মতো ফল না পাওয়া, কিন্তু একটা বিষয় চলতেই থাকলো, তিনি কাজ করতে থাকলেন।

ভাবুন তো, একটা মেয়ে যার জন্ম এমন এক পরিবারে যেখানে অভিনয় যেন রক্তের মধ্যেই মিশে আছে। কাপুর পরিবার ভারতীয় সিনেমার ইতিহাসে, যার ইতিহাসের সঙ্গে যার নাম বহু দশক ধরে জড়িয়ে, সেই পরিবারেরই মেয়ে করিনা কাপুর। কিন্তু সিনেমার পরিবারে জন্মালেই যে নিজের পরিচয় তৈরি করা যায় তা নয়। দর্শকের ভালোবাসা পেতে গেলে নিজের অভিনয় দিয়ে বারবার প্রমাণ করতে হয়, আমি শুধু একজন তারকার পরিবারের মেয়ে নই, আমি নিজেও একজন অভিনেত্রী। 2000 সাল, করিনা কাপুরের সিনেমায় অভিষেক রিফিউজি ছবির মাধ্যমে। ছবিতে তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। প্রথম ছবিতেই তিনি ফিল্মফেয়ারের বেস্ট ফিমেল ডেবিউট পুরস্কার পান। তারপর এলো 2001 সাল, একের পর এক ছবি, মুঝে কুছ কেহনা হ্যায়, আজনবী, অশোকা এবং অবশ্যই কভি খুশি কভি গম। আর কভি খুশি কভি গমের সেই পু চরিত্রটি যেন করিনার তারকা ইমেজকে একেবারে অন্য মাত্রা দিয়েছিল। আত্মবিশ্বাসী, ফ্যাশন সচেতন, নিজের কথা স্পষ্ট করে বলতে জানে, এই চরিত্রটা কিন্তু দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। কিন্তু করিনার গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় তার আসল গল্প। কারণ কিছুদিনের মধ্যেই এমন একটা সময় এলো যখন তার বেশ কিছু ছবিকে ঘিরে প্রত্যাশা পূরণ হলো না, একই ধরনের চরিত্র করার অভিযোগও ওঠে। একজন অভিনেত্রীর জীবনে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ জনপ্রিয়তা পাওয়ার পর নিজেকে নতুনভাবে আবিষ্কার করা অনেক সময় জনপ্রিয়তা পাওয়ার থেকেও কঠিন। করিনা আর করিনা সেটাই করলেন।

চামেলি ছবিটি ছিল করিনা কাপুর খানের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড়। এখানে তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছিলেন যা তার আগের গ্ল্যামারাস ইমেজ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। চরিত্রটি সামাজিক বাস্তবতা, ভাষা, আচরণ সব কিছুই ছিল চ্যালেঞ্জিং। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড সহ একাধিক স্বীকৃতি পান। তারপর দেব, তারপর অমকার ওমকারা, বিশেষ করে ওমকারাতে ডলি চরিত্রেও তার অভিনয় দেখিয়ে দিল করুণা শুধু কমার্শিয়াল সিনেমার নায়িকা নন, তিনি সিরিয়াস এবং পারফরমেন্স ওরিয়েন্টেড চরিত্রও কিন্তু করতে পারেন। ওমকারার জন্য তিনি ফিল্মফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড পান। এখানেই একজন অভিনেত্রী জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আপনি একবার যে পরিচয়ে সফল হয়েছেন, সারা জীবন সেই পরিচয়ের মধ্যেই আটকে থাকতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। নিজেকে নতুন করে আবার আবিষ্কার করা যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্টজ এফএম উচ্চন্ততে সফরনামা পর্বে আরজে কোয়েলের সঙ্গে। আর আজ কথা বলছি আমাদের বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর খানকে নিয়ে, যার আজ জন্মদিন।

2006 সালের 28 জুলাই মুক্তি পেয়েছিল ভারতে ওমকারা ছবিটি, যেখানে করিনা কাপুর ডলি মিশ্রার চরিত্রে অভিনয় করেছিলেন। ডলি মিশ্রা একজন শিক্ষিত প্রাণবন্ত তরুণী, সে ভালোবাসে ওমকারা শুক্লাকে, একজন বাহুবলী যার চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। ডলির পরিবার তার বিয়ে অন্য একজনের সঙ্গে ঠিক করলেও ডলি সেই বিয়ে মেনে নিতে পারে না। সে ওমকারাকে ভালোবাসে এবং নিজের ইচ্ছায় তার সঙ্গে চলে যায়। ডলির বাবা প্রথমে মনে করেন ওমকারা তাকে অপহরণ করেছে, কিন্তু পরে ডলি নিজেই জানায় যে সে স্বেচ্ছায় ওমকারার সঙ্গে চলে এসেছে। এখান থেকেই ডলির জীবনের একটা বড় দ্বন্দ্ব শুরু হয়।

ডলি চরিত্রটি খুব বেশি সময় পর্দায় না থাকলেও ওমকারার আবেগের কেন্দ্র ছিল সেটি। ওমকারা মূলত শেক্সপিয়ারের অথেলোর ভারতীয় রূপান্তর, আর ডলি সেই গল্পের চরিত্র। ওমকারাতে করিনা কাপুর কোনো ঝলমলে নায়িকার চরিত্র করেননি, তিনি ছিলেন একজন সাধারণ মেয়ে যে নিজের ভালোবাসাকে বিশ্বাস করেছিল, কিন্তু অন্যের ঈর্ষা আর ষড়যন্ত্র যখন সেই ভালোবাসার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিল, তখন ডলির নির্দোষতাই হয়ে উঠল তার সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এখানেই করিনার অভিনয়ের শক্তি, তিনি ডলিকে শুধু একজন প্রেমিকা হিসেবে নয়, একজন অসহায় অথচ নিজের ভালোবাসার প্রতি সৎ নারীর মতো ফুটিয়ে তুলেছিলেন। ওমকারা তাই করিনা কাপুর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ পু বা গীতের মতো গ্ল্যামারাস এবং চঞ্চল চরিত্রের বাইরে ডলি দেখিয়েছিল করিনা কতটা সংযত এবং গভীর অভিনয়ও করতে পারে।

2008 সালে ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে ছবিটির জন্য, সেটি ছিল জব উই বেট। করিনা কাপুরের অভিনয় জীবনে যদি এমন কিছু চরিত্রের কথা বলতে হয় যেগুলি অভিনেত্রী করিনাকে নতুন পরিচয় দিয়েছে, তাহলে এই সিনেমার গীত অবশ্যই সেই তালিকার প্রথম সারিতে থাকবে। জব উই মেটের গীত শুধু একটা চরিত্র নয়, সে একটা মনের অবস্থা, জীবনের প্রতি অদ্ভুত ভালোবাসা, নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস, ভুল মানুষের জন্য কষ্ট পাওয়া, ভেঙে পড়া এবং আবার নিজেকে খুঁজে পাওয়া। গীতের মধ্যে আমরা জীবনের সমস্ত রং দেখতে পেয়েছি, আর এই কারণেই গীত আজও শুধু করিনা কাপুরের অভিনয় করা এমন একটি চরিত্র নয়, সে যেন আমাদের পরিচিত সেই মানুষটি, যে হাজার সমস্যার মধ্যেও বলে জীবন থেমে থাকে না, আবার শুরু করা যায়। মনে আছে গীত বলেছিল জব উই মেট ছবিতে, মে আপনি ফেভারিট হুঁ, বা মুঝে আপনি লাইফ মে কোই প্রবলেম নেই হ্যাঁ। জব উই মেটের গীত আসলে এমন একটা চরিত্র যে আমাদের শিখিয়েছিল নিজেকে ভালোবাসতে হলে সবসময় নিখুঁত হতে হয় না, একটু পাগলামি, একটু ভুল, একটু জেদ আর অনেকটা আত্মবিশ্বাস, এই সব কিছু মিলিয়েই তো গীত। আর করিনা কাপুর সেই চরিত্রটাকে এমনভাবে পর্দায় জীবন্ত করেছিলেন যে আজও গীত বললে কিন্তু আমাদের চোখের সামনে সেই প্রাণবন্ত হাসি খুশি শুধুমাত্র মেয়েটার মুখই ভেসে ওঠে।

দেখতে দেখতে আমরা আজকে অনেকটা সময় কাটিয়ে এলাম করিনা কাপুর খানকে নিয়ে গল্প করতে করতে। 2008 সালে মুক্তি পাওয়া টশন ছিল বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় একটি অ্যাকশন মুভি। করিনা এই ছবিতে অভিনয় করেছিলেন পূজা সিং চরিত্রে। পূজা বাইরে থেকে দেখতে শান্ত সরল হলেও তার চরিত্রের মধ্যে ছিল অনেকটা রহস্য এবং দৃঢ়তা। গল্পে পূজার সঙ্গে পরিচয় হয় জিমি ফ্লিপটম এবং বচ্চন পাণ্ডের। টশনে করিনা কাপুরের একটি বিশেষ দিক ছিল তার গ্ল্যামারাস সাইজ জিরো লুক, যা সেই সময়ে বলিউডে ব্যাপক আলোচনার বিষয় কিন্তু হয়ে উঠেছিল। তবে ছবির চরিত্রটি শুধু সৌন্দর্য নির্ভর ছিল না, পূজা নিজের লক্ষ্য নিয়ে যথেষ্ট দৃঢ় এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়। আর ছবিটির অন্যতম গ্রান ছলিয়াতে করিনার উপস্থিতি দর্শকদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছিল। করিনা কাপুরের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি কখনোই একই ধরনের চরিত্রে নিজেকে আটকে রাখেননি। টশনের পূজা সেই বৈচিত্র্যেরই আরেকটি উদাহরণ। একদিকে তার গ্ল্যামারাস উপস্থিতি, অন্যদিকে চরিত্রের ভেতর লুকিয়ে থাকা প্রতিশোধের গল্প। দুই দিককেই করিনা নিজের অভিনয়ে তুলে ধরেছিলেন। জ্যাবুই মেটার প্রাণবন্ত গীত বা ওমকারার সংবেদনশীল ডলির থেকে টশনের পূজা ছিল একেবারেই আলাদা। আর একজন অভিনেত্রীর দীর্ঘ যাত্রায় এই চরিত্রের বৈচিত্র্যই তাকে আলাদা করে পরিচিতি দেয়।

শাবনা কাপুর খানকে নিয়ে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 3:53 হয়ে 32 সেকেন্ড।

চরিত্র, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো সমালোচনা, আবার কখনো পুরস্কার, কখনো গীত হয়ে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, কখনো সিরিয়াস চরিত্রে নিজের অভিনয়ের অন্য দিক দেখানো, কখনো মা হিসেবে নতুন পরিচয়, কখনো হোস্ট, কখনো এন্টারপ্রেনিয়র, আর সবশেষে একজন শিল্পী যিনি এখনও নিজের জার্নি লিখে চলেছেন। করিনা কাপুরের গল্প তাই শুধু একজন বলিউড অ্যাক্ট্রেসের বায়োগ্রাফি নয়, এটা একজন মানুষের নিজের পরিচয় তৈরি করার গল্প, পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প, আর সবচেয়ে বড় কথা, নিজেকে একটি মাত্র পরিচয়ের মধ্যে আটকে না রাখার গল্প। জীবনে আমরা অনেক সময় ভাবি আমার সময় শেষ, এখন আর নতুন কিছু করার বয়স নেই, একবার ব্যর্থ হয়েছে আবার কীভাবে শুরু করব। কিন্তু জীবন আসলে এমন নয়, একটা অধ্যায় শেষ হওয়া মানেই বই শেষ হয়ে যাওয়া নয়, নতুন অধ্যায় কিন্তু লেখাই যায়, নতুন চরিত্রে অভিনয় করা যায়, নতুন স্বপ্ন দেখা যায়। আজকের এই করিনা কাপুরকে নিয়ে জার্নি বা গল্প এখানেই শেষ করছি। এবারে কিন্তু সময় আপনাদের জন্য আপনাদের পছন্দের গান শোনার পালা, অর্থাৎ সুরের আকাশে ডানা মেলে ওড়ার পালা।

0: সুরের আকাশে দাঁড়াবিলে ওড়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। তা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আগামীকাল এবং 23 সেপ্টেম্বর। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে 23 এবং 24 সেপ্টেম্বর। এই 6টি ব্লক হল করব, কৃপাইছড়ি, অমরপুর, ওম্পি, মাতারবাড়ি, ডুম্বুরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল চরিলাম, নলছর, ডুকলি, বেলাবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজামারা এবং লেফুঙ্গা। রাজ্যে আসন্ন পুর এবং নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের পর দাবি এবং আপত্তি জানানোর আজ শেষ দিন। 23 সেপ্টেম্বর দাবি আপত্তি নিষ্পত্তি এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা, মোট ভোট কেন্দ্র 784টি, এর মধ্যে আগরতলা পুর নিগমে 439টি, 13টি পুর পরিষদ এবং 7টি নগর পঞ্চায়েত বাকি কেন্দ্র রয়েছে। পুর পরিষদগুলির মধ্যে ধর্মনগরে সর্বাধিক 45টি এবং উদয়পুরে 35টি ভোট কেন্দ্র রয়েছে। নগর পঞ্চায়েতগুলির মধ্যে অমরপুর, পানিসাগর এবং সোনামুড়ায় 13টি করে এবং সাবরুমী সর্বনিম্ন 9টি ভোট কেন্দ্র রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মানুষের চাহিদার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক এবং উন্নত চিকিৎসা পরিষেবার উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে আরও 18টি আইসিইউ এবং উন্নত মানের জীবাণুমুক্তকরণ পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার উন্নয়নের পাশাপাশি মেডিকেল শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে। শুনলেন সংবাদ শিরোনাম। আর এবারে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ আপনাদের অনুরোধের গান শোনানোর পালা সুরের আকাশের পর্বে। আমি রয়েছি আর জে কোয়েল, আর আপনারা ফোন করবেন 03212326253। আর যারা ফোন করবেন না, অর্থাৎ করতে পারবেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারে নিজের অনুরোধের কথা, সেটা হলো 9402169965। কেউ রয়েছেন একজন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
1: আমি গোলাঘাটি থেকে বিরাজ করতেছি ম্যাডাম।
0: বলুন বিরাজ বাবু।
1: আমি গান শুনতে চাই,
0: মনে পড়ছে না।
1: স্বপ্ন মে আয়া অন হেজু, স্বপ্ন মে আয়া টাইটল সং গান শুনতে চাই ম্যাডাম।
0: কন হেজু স্বপ্ন মে আয়া,
1: ও নিগমের গাওয়া।
0: ঠিক আছে।

0: আপনাদের সঙ্গে থাকুন চেষ্টা করব।
1: ভালো থাকুন,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার জলা থেকে বিধানবাবু গানের কথা জানিয়েছেন ফির ওয়াহি রাত ছবিটি থেকে, অবশ্যই শোনাবো, তবে তার আগে দেখব কে রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? একটু জোরে বলবেন।
2: আমি রামচন্দ্র গাছে, অখিল দেব বলছি।
0: অখিল দেব? হ্যাঁ বলুন।
2: ছড়ার গান কি শুনুন? যাব
0: না, ছড়ার গান শোনা যাবে না।
2: তোমার জীবন কাহিনী নিয়ে একটা ছড়ার গান আছে?
0: না, শুধুমাত্র হিন্দি সিনেমার গান।
2: হিন্দি সিনেমার গান?
0: হুম।
2: তাহলে আমার অনেক বিচার থেকে একটা গান শোনা দিয়ে,
0: সঙ্গে থাকুন। যে অনুরোধগুলি ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, আগে চেষ্টা করছি সেই অনুরোধগুলি পূরণ করার, তারপরে আবার আপনাদের সামনে আসছি। আর এবারে শুরু করে দেব কিন্তু বিজাস বাবুর পছন্দের মধ্য দিয়ে, কন হেজো স্বপ্নো মে আয়া, এই গানটির মধ্য দিয়ে। আপনারা এই মুহূর্তে রয়েছেন সুরের আকাশের পর্বে আর জে কোয়েলের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন এই মুহূর্তে সুরের আকাশের পর্বে। বিধানবাবু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের পছন্দের গানের কথা জানিয়েছেন। বিধানবাবু জানিয়েছেন ফির ওয়াহি রাতে ছবি থেকে কিশোর কুমারজি এবং লতা মঙ্গেশকরজির কণ্ঠে গাওয়া সং মেরে নিকলে দা সাজন, এই গানটা শোনানোর জন্য এবার বিধানবাবুর পছন্দের গান। আর শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, যখন নিজের পছন্দের গানখানি বলবেন একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন কম সময়ের বা অতি দীর্ঘ যেন ও দীর্ঘ কোনো গানের রিকোয়েস্ট বা আবেদন যেন না হয়, কারণ সময়টা যেহেতু অল্প অনেক শ্রোতা বন্ধুই অপেক্ষা করে থাকেন নিজের পছন্দের গান শোনার জন্য। তাই আপনাদের কাছে এটা একটা অনুরোধ রইল, যখন নিজের অনুরোধের কথা বা নিজের পছন্দের কথা জানাবেন গানটির দৈর্ঘ্য যেন খুব বেশি বা বড় না হয়। এবারে শুনব বিধানবাবুর পছন্দের গান।

0: দেখবো কি রয়েছেন এবারে আমাদের সঙ্গে ফোন লাইনে। হ্যালো
1: ম্যাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: ম্যাম, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হয়েছে স্যার।
0: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
1: আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ বলুন রাজুবাবু।
1: গান শুনাইবেন হাত ইঙ্গারার সাথে সুবিধা আছে।
0: হুম হুম।
1: সুনজা ও ঠান্ডি হাওয়া।
0: সুনজা ও ঠান্ডি হাওয়া। আচ্ছা, সঙ্গে থাকুন রাজুবাবু, অবশ্যই চেষ্টা করব।
1: ভালো থাকবেন ম্যাম।
0: অবশ্যই, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। হাতি মেরে সাথি ছবি থেকে গান শুনতে চেয়েছে সুনজা ও ঠান্ডি হাওয়া। সময় যেহেতু রয়েছে অবশ্যই চেষ্টা করব। তবু আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম যে নিজের পছন্দের কথা যখন বলবেন বা গানের কথা যখন রিকোয়েস্ট করবেন তখন গানের সময়সীমাটার দিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো
2: ম্যাম, আমি বাংলা বইয়ের কথা কইয়া লাগছিলাম। আমার শান্তি বই থেকে একটা গান শোনাই দিয়ে।
0: অখিলবাবু বলছিলেন?
2: হ্যাঁ।
0: কোন গানটি?
2: শান্তি বইতে যখন একটা গান শোনাই,
0: ক্রান্তি। ঠিক আছে, সঙ্গে থাকুন, চেষ্টা করছি চেষ্টা করছি, ধন্যবাদ। হ্যাঁ সঙ্গে থাকুন রাজুবাবু। হাতি মেরে সাথী এই সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন সুনজা ঠান্ডি হাওয়া। চলুন রাজুবাবুর পছন্দের গান এবারে শুনছি, এরপর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তাদের গানগুলো

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকক্ষণ আগে রথীন্দ্রনাথ বাগবাসা থেকে একজন শ্রোতা বন্ধু নিজের পছন্দের গানের কথা জানিয়েছেন, তেরি হম হ্যায় সনম জিনা তেরি গলি মে, এই গলি মে এই সিনেমাটি থেকে। চলুন তার পছন্দের গান এবারে শুনছি। 4:24 হয়ে 12 সেকেন্ড।

0: দেখবো এবার কে রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে এই মুহূর্তে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? একটু জোরে বলবেন, কিছু শোনা যাচ্ছে না।
1: আমি লক্ষণ বলছি, সুদেব বর্মা। একদম শুনতে
0: লক্ষণ,
1: পদ্মারপাড়া।
0: আচ্ছা, আপনার নামটা বলুন, আমার জায়গার নাম দিয়ে তো কাজ নেই, আপনার নামটা বলবেন।
1: সুবোধ বর্মা, সুবোধ।
0: সুবোধ বাবু, হ্যাঁ এবারে বলুন কোন গান শুনবেন।
1: ওই নাগিনা একটা গান দিয়ে দেন।
0: কোন গান?
1: নাগিনা গানটা আর কি, ওই মেয়ের পেলে দু সময় গানটা দিয়ে দেন।
0: আচ্ছা, সময় পেলে অবশ্যই দেব। বুঝতে পেরেছি, সময় পেলে অবশ্যই দেব, সঙ্গে থাকুন। এবারে শুনবো কণিকা দেবীর পছন্দের গান, শর্মিলে ছবি থেকে।

0: কে রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে? হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: বলছি অভয়নগর থেকে।
0: হ্যাঁ,
1: ছবি মহারাজা।
0: আপনার নামটা বলবেন।
1: প্রদীপ।
0: প্রদীপ, প্রদীপ বাবু, এবারে বলেন।
1: ছবি মহারাজা। তুমসে বিছর কে?
0: তুমসে বিছর কে?
1: লতাজির কণ্ঠে।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, চেষ্টা করছি অবশ্যই।
1: যদি সময় থাকে তাইলে শোনাবেন।
0: অবশ্যই অবশ্যই, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ। প্রদীপ বাবু বলেছেন তুমসে বিছর কে, এই গানটা শুনতে চেয়েছেন, চেষ্টা অবশ্যই করব, কারণ সময় রয়েছে, নেই এমনটা বলবো না। 4:37 হয়ে 30 সেকেন্ড। কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদি, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন অমিতাভ বাবু।
2: হ্যাঁ দিদি, কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
2: হ্যাঁ দিদি, আমাকে ওই যশোমতি মাইয়াসে,
0: এটা বোধ হয় আপনি গতদিনও অনুরোধ করেছিলেন, তাই না?
2: হ্যাঁ, না না না না, আমি এটা করিনি, এটা করিনি দিদি।
0: না, আমার কেন জানি মনে হলো আপনি গতদিনও
2: আপনার কাছে নেই।
0: আপনি
2: তাহলে কোরা কাগজ চায়?
0: আমি নেই এই কথা বলিনি, কিন্তু আমি বলেছি আপনি গতদিনও, হ্যাঁ এটা আপনি অনুরোধ করেছিলেন গতদিনও। আপনি অন্য,
2: আমি ওইটা করেছিলাম দিদি, ওই কোরা কাগজ চাইয়ে মন মেলা।
0: আচ্ছা, অন্য গান বললে বলতে পারেন।
2: অন্য গান তাহলে আপনি ইয়ে, তাহলে ওই ইয়ে দিল, ইয়ে দিল হ্যায় তো মানতা নেহি,
0: দিল হ্যায় তো মানতা নেহি। ঠিক আছে অমিতাভ বাবু, আমি রাখলাম, কিন্তু যদি সময় থাকে তাহলে অবশ্যই শোনাবো।
2: নিশ্চয়ই নিশ্চয়ই দিদি, 100 বার
0: সঙ্গে থাকবেন।
2: ধন্যবাদ
0: ধন্যবাদ। তুমসে বিছর কে লতা মঙ্গেশকরজির কণ্ঠে শুনতে চেয়েছেন, চলো শুনি তাহলে।

এবারে গানে যাবার আগে অমিতাভ বাবু ইয়ে দিল হ্যাঁ কি মানতা নেহি গানটির অনুরোধ করেছিলেন, শুনুন শুনি এবারে তার পছন্দের গান।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: ও, আমি তো সুরাই বাড়ি থেকে দানিয়েল। হ্যালো,
0: শুনছি, বলুন।
1: ও, হ্যালো, হ্যালো ম্যাম,
0: শুনছি, বলুন।
1: ও, আমি তো সুরাই বাড়ি থেকে, আমার নাম তো দানিয়েল।
0: আচ্ছা,
1: আমি একটা গান আর তোমার পছন্দ মতে হলে কি কয়ে মোট একটা গান
0: ঠিক আছে,
1: দেখুন।
0: তাহলে শুনুন, আরেকজন শ্রোতা বন্ধু একটা গান রিকোয়েস্ট করেছেন, একসঙ্গে শুনিয়ে দিচ্ছি, দুজনকে শুনে নিন, সঙ্গে থাকুন।
1: ঠিক আছে,
0: হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমাদের পশ্চিমবঙ্গ হাওড়া হুলুবিরিয়া থেকে বাদল খাটিয়াল গান শুনতে চেয়েছেন। গানটা হলো আশা ভোঁসলেজির কণ্ঠে মিলনে কি তুম কৌশিক কর্না, না একটু বোধহয় লেখাটা ভুল আছে, মিলনে কি তুম কোশিশ করনা। চলুন দেখি এই গানটা পাওয়া যায় কি না, সময়ও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তাই বলবো যারা আজকে অনুরোধ করতে পারেননি তারা আগামী দিন অবশ্যই অনুরোধ করবেন, আপনাদের গান শোনানো হবে। এবং যে কথাটা বললাম, যখন অনুরোধ করবেন তখন চেষ্টা করবেন কম দৈর্ঘ্যের, অর্থাৎ যে গানগুলি ছোট, ডিউরেশন অল্প হয়, সেই গানগুলি শোনানোর জন্য, কারণ অনেক শ্রোতা বন্ধুই অপেক্ষা করে থাকেন গান শোনার জন্য। এবারে শুনব কুমার শানু এবং আশা ভোঁসলেজির কণ্ঠে মিলনে কি তুম কোশিশ করনা, দিল ক্যা করে দিল কা ক্যা কসুর ছবিটি থেকে। এবং আজকের এই সুরের আকাশের পর্বটি এই গানটির মধ্য দিয়েই শেষ হবে।

এই গানটির মধ্য দিয়ে আমাদের আজকের সুরের আকাশে যে জার্নি সেটা এখানেই শেষ করছি। আর এবারে আপনাদের জন্য গীত বাহার পর্ব। আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 MHz FM উচ্চ অন্ততে আর যে কোয়েলের সঙ্গে।

গীত বাহার পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে এমন একজনকে নিয়ে কথা বলবো, কিছু গান আমরা শুনি, কিছু গান আমরা গুনগুন করি, আর কিছু গান আমাদের জীবনের সঙ্গে মিশে যায়। আজ এমন একজন মানুষের কথা বলবো যার কলম বাংলা গানের অসংখ্য স্মরণীয় মুহূর্তকে শব্দ দিয়েছিল। ভাবছেন কাকে নিয়ে কথা বলবো? চলুন শুরু করছি। তিনি গৌরীপ্রসন্ন মজুমদার। বাড়িতে বিলিতি গ্রামাফোন দিনরাতে বেজে চলেছে আব্বাসউদ্দিন শচীন দেববর্মণ। ছোট্ট ছেলেটি দেখত সেই গানের সুরে সুর মিলিয়ে তার মা গুনগুন করে চলেছেন। দেখাদেখি ছেলেটিও গুনগুন করত, কিন্তু কান থাকত সুরে নয়, গানের কথায়। মাথায় গেঁথে যেত গানের শব্দ ছন্দ। গান শুনতে শুনতে কবিতা লিখতে শুরু করলেন ছোট্ট বাচ্চু, ওরফে বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম স্রষ্টা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার।

পাবনার গোপালনগর গ্রামেই জন্ম গৌরী প্রসন্নের। ১৯২৫ সালের ৫ই ডিসেম্বর বাবা প্রেসিডেন্সি কলেজের খ্যাতনামা অধ্যাপক উদ্ভিদবিদ গিরিজা প্রসন্ন মজুমদার। তার সহপাঠীদের তালিকায় ছিলেন সি ভি রমন, ডক্টর রাধাকৃষ্ণন। প্রাচীন ভারতে উদ্ভিদবিদ্যা এবং কৃষিবিদ্যা নিয়ে গবেষণার জন্য সংস্কৃত পুঁথি থেকে তথ্য সংগ্রহ করতেন। ছোটদের পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতেন। মা সুধা মজুমদার ছিলেন স্নাতক। কবিতা এবং প্রবন্ধ লেখার প্রতি ছিল তার অসীম আগ্রহ। ছোট থেকেই গৌরী প্রসন্নের হাতের কাছে দেশি বিদেশি বই, বাড়িতে বাংলা ইংরেজি সংস্কৃত ভাষার চর্চা। ছাত্র জীবনের গণ্ডি পেরোনোর আগেই ইংরেজিতে অনুবাদ করে ফেললেন কালিদাসের মেঘদূতম। ইংরেজি এবং বাংলা দুটিতেই স্নাতকোত্তর হয়েছিলেন তিনি। ছাত্র জীবনেই লেখালেখির প্রতি তার আগ্রহ তৈরি হয়।

0: Eco Family is growing. Also avail attractive offers up to rupees 33,000. TNC apply.
1: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আজকের গীত বাহার পর্বে। বিলেত থেকে কাকার এনে দেওয়া গ্রামাফোনে শোনা যায় সোনা, যার কণ্ঠসুর তাকে সবচেয়ে বেশি মোহিত করেছিল, তিনি শচীন দেববর্মণ। গরিব প্রসন্ন তখন কলেজের ছাত্র, একটা গান লিখে শটান চলে গেলেন তার সঙ্গে।

আই ইট ক্যানট বি সিন, এই লাইনটা মাথায় রেখে গান লিখতে বলেন। গৌরীপ্রসন্নের লেখা পছন্দ হওয়ায় তিনি তাকে বলেন গানটা যেন আকাশবাণীতে দিয়ে আসেন, তিনি গাইবেন। গৌরীপ্রসন্নের কাছে ছিল এটা যেন স্বপ্নাতীত। রেডিওয় তার লেখা গান শচীনকর্তা গাওয়ার পরে সাহস কিছুটা বাড়ল, এবার আবদার করলেন রেকর্ডিংয়ের জন্য। শচীনকর্তা রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন গৌরীপ্রসন্নকে স্নাতক হতে হবে। স্নাতক হওয়ার পরে খবর গেল তার কাছে, গৌরীপ্রসন্নকে তলব করলেন শচীন। বাড়িতে গিয়ে গৌরীপ্রসন্ন জানতে পারলেন শচীন দেববর্মন ছখানা গান রেকর্ড করবেন, ছখানাতেই তাকে লিখতে হবে। সদ্য কলেজ পাস করা ছেলেটি এতটা প্রত্যাশা করেননি, সারা রাত জেগে গান লিখলেন। পরের দিন গানের কথা দেখেই নাকচ করে দিলেন শচীন, কেঁদে ফেলার মতো অবস্থা গৌরীপ্রসন্নের।

দিলেন। সারা রাতের পরিশ্রম জলে। তার অবস্থা বুঝতে পেরে শচীনকর্তা একটা সুর শুনিয়ে বললেন, এর উপরে কথা বসাতে। ভয় দুঃখ ভুলে গৌরী প্রসন্নের কলম দিয়ে বেরিয়ে এলো, যেন আলেয়ারে বন্ধু ভাবিয়া হায়, সহিলিগজের কাছে গেলে দূরে সরে যায়। পছন্দ হলো শচীনের, কিন্তু একটা উত্তরে গেলেও বাকিগুলোর কি হবে? মাথায় তো সেই রাত জেগে লেখা শব্দগুলোই ঘুরপাক খাচ্ছে। এদিকে হাতে সময় কম, শচীন দেববর্মন তাকে বিকেলে আবার আসতে বললেন। বাড়িতে ফিরে আসার আগে একটা চালাকি করলেন গৌরী প্রসন্ন। যে গানগুলো বাতিল হয়েছিল তার একটি শচীনের অলক্ষে তার হারমোনিয়ামের ডালার মধ্যে ঢুকিয়ে দিলেন। যদি মিরাকেল ঘটে, বিকেলে এসে দেখলেন সিলিংয়ের দিকে তাকিয়ে ওই গানে সুর করছেন শচীনকর্তা। একটা আনন্দে নিজের চালাকির কথা ভুলে গিয়ে জিজ্ঞেস করে ফেললেন, এই গানটা তো সকালে বাতিল হয়েছিল করেছিলেন। হেসে বললেন, তুই চলে যাওয়ার পর তোর বৌদি অর্থাৎ মীরা বর্মন এসে গানটা পড়ে বলল ভালো লেখা। তখন আবার পড়ে দেখলাম, সকালে খেয়াল করিনি।

যে গানগুলি লিখে নিয়ে গিয়েছিলেন শচীন দেবমুনির, সে গানগুলি পছন্দ হলো না। নাকচ করে

0: এর বেশ কয়েক বছর পরে গৌরীপ্রসন্নকে নিয়ে বোম্বেতে একটি নামী রেস্তোরাঁ গিয়েছেন শচীন। সুরকার জয় কিষাণ দেখতে পেয়ে উঠে এসে শচীনের সঙ্গে কথা বললেন, কিন্তু গৌরীপ্রসন্নকে সেভাবে পাত্তা না দেওয়ায় শচীন দেব কিছুক্ষণ পরে গৌরীপ্রসন্নকে দেখিয়ে জয় কিষাণকে বললেন, জানতে হ্যায় কন হ্যায়, কন হ্যায় কলকাতা কা মজরু সুলতানপুরি। কথাটা শুনে গৌরীপ্রসন্ন চমকে গিয়েছিলেন। তখন তিনি প্রফেশনালি গান লেখা শুরু করলেও জয় কিষাণ নক্ষত্র। রেস্তোরাঁ থেকে বেরিয়ে জানতে চেয়েছিলেন এই উক্তির কারণ। শচীনকর্তা বললেন, এরা আমাকে মূল্য দেবে আর আমার সঙ্গে তুই রয়েছিস, তোকে মূল্য দেবে না? মনে মনে জেদ করবি নাই বা কেন, তুইও একদিন মজরু সুলতানপুরি হবি, কি তার চেয়েও বড় হবি। আজীবন শচীন দেব বর্মনের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল গৌরীপ্রসন্নর। মেঘ কালো আধার কালো, প্রেম একবারই এসেছিল নীরবে, বাঁশি শুনে আর কাঁচ নাই। গৌরীপ্রসন্নের কথায় এবং শচীন দেব বর্মনের সুরে সৃষ্টি হয়েছিল এমন অসংখ্য কিংবদন্তি গান। আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চন্ততে, আর আজ কথা বলছি গীত বাহার পর্বে গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে।
1: সারেগামা কারওয়া বাংলা আপনাদের জন্য।

দশ বছর, পঞ্চাশ বছর, নাকি একজন মানুষের জীবন পেরিয়েও? বাংলা গানের ইতিহাস বলছে একটা সত্যিকারের ভালো গান সময়ের কাছে হার মানে না। আর সেই চিরস্থায়ী গানগুলোর পেছনে যাদের কলমের অবদান অসামান্য, তেমনই একজনকে নিয়ে আজকে কথা বলছি। শচীন দেববর্মনের সঙ্গীত তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, সেই সূত্রে তার সঙ্গীতই জগতে প্রবেশের পথ তৈরি হয়। পরে বাংলা চলচ্চিত্রের একের পর এক গুরুত্বপূর্ণ ছবিতে তিনি গান লিখতে শুরু করেন। এবারে চলুন তার গানগুলোর মধ্যে দিয়ে একটু হাঁটি, শুনব অগ্নি পরীক্ষা ছবির সঙ্গে যুক্ত যে গানটির সুর করেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর গীত এবং রচনা করেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার ছিলেন অনুপম ঘটক, আর এই সুরে গান গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

সত্যি কি তিনি মজরুহ সুলতানপুরি হতে পেরেছিলেন? এই প্রশ্নটা কিন্তু আমরা আজও জানি না। এই প্রশ্নটা শুনে এক জায়গায় সুরকার নচিকেতা ঘোষের পুত্র সুপর্ণকান্তি ঘোষ বলেছিলেন, সেই সময়ে ভারতের এমন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর নাম বলতে পারবেন যিনি গৌরী প্রসন্নের গান গাননি? উত্তরের অপেক্ষা না করেই উত্তর এসে যায়। শচীন দেববর্মন, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, নাম বলে শেষ করা যাবে না। এদের পাঁচটা সেরা গানের মধ্যে একটা গৌরী প্রসন্ন মজুমদারের তো হবেই, আর বাবারও প্রায় 70% গানই গৌরী কাকার লেখা। নচিকেতা ঘোষের সঙ্গে গৌরী প্রসন্ন মজুমদারের বন্ধুত্ব কলেজ জীবন থেকেই। ঘোষ পরিবারের বড় থেকে ছোট সকলের সঙ্গে ছিল গৌরী প্রসন্নের সম্পর্ক মধুর। এমনকি মধুর সম্পর্ক ছিল বাড়ির সবার সঙ্গেই। ঢোলা পাজামা লম্বা পাঞ্জাবি পরে প্রায় প্রত্যেক দিন সকালে শ্যামবাজারের ঘোষ বাড়িতে চলে আসতেন তিনি। তারপরে চলত গান লেখা, সুর দেওয়ার কাজ, তারই ফাঁকে আড্ডা আর খাওয়া দাওয়া। কিন্তু সব সময় যে সঙ্গীত সৃষ্টি চার দেওয়ালের মধ্যে হতো তা কিন্তু নয়। অতি পুরনো পরিচারক যার কোলে পিঠে চড়ে মানুষ হয়েছিলেন, সেই মন্দকের পুরনো লিলি বার্লির কোটো জামানো পয়সা চুরি করে প্রায় দুই বন্ধু প্রায়শই চপ কাটলেট খেতেন। এমনি একদিনে পয়সা চুরি করে গোলবাড়ির পরোটা আর কষা মাংস খেতে খেতে গৌরী প্রসন্ন এক টুকরো কাগজে লিখলেন, আমার গানের স্বরলিপি লেখা রবে, আর সুর করলেন নচিকেতা।

এ জুটি বাংলা গানকে এতটাই তরঙ্গায়িত করে যে নিশিপদ্ম ছবিতে গৌরী প্রসন্নের লেখা আর নচিকেতা ঘোষের সুরে না না না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না গানটির জন্য গল্পে পরিবর্তন এনেছিলেন পরিচালক। এমন নজির অবশ্য একাধিক।

প্রবল এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর বুঝলে নটবর কিছুতেই যাব না তুমিও না আমিও না।

0: যে সবার চোখে ধুলো দি, বুঝলে চোখে ধুলো দি, আমরা যা নয় তাই সে যে সবার।
1: এরপর আসি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘ সৃষ্টিশীল সম্পর্ক। ও নদীরে, নীল আকাশের নিচে এই পৃথিবী, আজ দুজন আর দুটি পথ, এই রাত তোমার আমার, আর এই পথ যদি না শেষ হয়। এই গানগুলির মধ্য দিয়ে একদিকে যেমন বাংলা চলচ্চিত্রের গল্প এগিয়েছে, অন্যদিকে শ্রোতাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু গানগুলি ঢুকে পড়েছে।

প্রেমের গান লিখতে গিয়ে গৌরী প্রসন্নবাবু কখনো অতিরিক্ত জটিল হননি। তার ভাষা ছিল সহজ, কিন্তু সেই সহজের মধ্যে ছিল কবিতার গভীরতা, এটাই তার শক্তি। গৌরী প্রসন্নর মজুমদারের গান শুধু প্রেমের মধ্যে আটকে থাকেনি, বাংলা সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তার কলমের যোগ ছিল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটি গান বিশেষ তাৎপর্য লাভ করেছিল। গানটি মুজিবনগরের অস্থায়ী সরকারের শপথ গঠনের সঙ্গে যুক্ত ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

0: সাহিত্যিকার শুধু প্রেমের ভাষা লেখেন না, সময়ের ভাষাও লেখেন। ইতিহাসের কোনো মুহূর্ত যখন মানুষের আবেগকে স্পর্শ করে, তখন সেই আবেগেরও কিন্তু একটি সুর দরকার হয়। গৌরী প্রসন্ন মজুমদারের কলম সেই সুরের ভাষা দিয়েছিল।
1: ছোট

গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সেই বিখ্যাত গান যা যুগে যুগে বা সময়ে সময়ে বাঙালির চায়ের আড্ডা কফির আড্ডাতে জীবন্ত হয়ে ওঠে, সেই লেখা কফি হাউসের সেই আড্ডাটা। গানটা 1983 সালে তৈরি হয়। এর সুরকার ছিলেন সুপর্ণকান্তি ঘোষ এবং কণ্ঠ দিয়েছিলেন মান্না দে। কিন্তু এই গানটির সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, গানের চরিত্রগুলিকে অনেকে বাস্তব মানুষ ভেবে নিলেও তার সুপর্ণকান্তি ঘোষের বক্তব্য অনুযায়ী গানের সাথে চরিত্রই মূলত কাল্পনিক। এমনকি গানটি লেখার আগে গৌরীপ্রসন্ন মজুমদার বা সুপর্ণকান্তি ঘোষ কেউই নিয়মিত কলেজ স্ট্রিটের কফি হাউসে আড্ডা দিতেন না। সুপর্ণকান্তি ঘোষ ছিলেন গৌরীপ্রসন্নর পরিচিত এবং তাকে কাকা বলে ডাকতেন। একদিন তাদের বাড়িতে কথাবার্তার মধ্যে আড্ডার প্রসঙ্গ আসে। সুপর্ণকান্তির মাথায় তখন কফি হাউসকে

কেন্দ্র করে একটি গান তৈরির ভাবনা আসে। তিনি কুড়ি প্রসন্ন মজুমদারকে ডাকলেন সেই গান লেখার কথা কথা বললেন। তারপর গৌরী প্রসন্ন মজুমদার বসে গেলেন। তিনি বাস্তবে কফি হাউসের টেবিলে বসে সাত বন্ধুর জীবন দেখেননি, কিন্তু তার কল্পনা এমন শক্তিশালী ছিল যে তিনি যেন একটা গোটা প্রজন্মকে চোখের সামনে দেখতে পেলেন। বন্ধুত্ব, প্রেম, স্বপ্ন, চাকরি, বিচ্ছেদ, সাফল্য, ব্যর্থতা এবং শেষ পর্যন্ত সময়ের কাছে হারিয়ে যাওয়া মানুষ। এই গানটির এই কারণেই গানটির চরিত্রগুলি কাল্পনিক হলেও শ্রোতারা নিজেদের পরিচিত মানুষকে সেখানে খুঁজে পেয়েছেন।

আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম মুদ্রান্ততে গীত বাহার পর্বে। আর আজকে কিন্তু কথা বলছি বাঙালির গর্ব গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 6:02 হয়ে 55 সেকেন্ড।

গৌরী প্রসন্ন মজুমদারের গানের ইতিহাস বললে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ আসবে। এই দুই শিল্পীর সহযোগিতায় বাংলা আধুনিক এবং চলচ্চিত্র সঙ্গীতে একের পর এক স্মরণীয় গান এসেছে, যে গানগুলি একটু আগে আপনাদের আমি শোনালাম। এই গানগুলির দিকে তাকালে একটা বিষয় স্পষ্ট হয়, গৌরী প্রসন্ন মজুমদার খুব কঠিন শব্দ কিন্তু ব্যবহার করতেন না। তার ভাষা ছিল সহজ, কিন্তু সেই সহজ ভাষার মধ্যে ছিল গভীর আবেগ। আজ দুজনার দুটি পথ, যে গানখানে আমরা শুনালাম একটু আগে, শুধু বিচ্ছেদের কথা নয়, একই সম্পর্কের দুই মানুষ কিভাবে জীবনের আলাদা পথে চলে যায় তার অনুভূতির কথা বলে। মুছে যাওয়া দিনগুলো শুধু অতীতের কথা নয়, ফিরে না পাওয়া সময়ের প্রতি এক ধরনের মমতা। আর যে গানখানি একটু আগে শোনালাম, এই পথ যদি না শেষ হয়, এখানে প্রেমের সঙ্গে পথ চলার একটা স্বপ্ন জুড়ে যায়। আর এই গানগুলি কখনো কিন্তু বাঙালির কাছে এই অনুভূতিগুলি পূরণ হয় না। ঘড়ি জানান দিচ্ছে 6:08 হয়ে 57 সেকেন্ড। আপনাদের সঙ্গে থাকবো আরও কিছুক্ষণ এই পর্বটি নিয়ে।

হেমন্তের পরে যে দুজন শিল্পী তার সবচেয়ে বেশি মন কেড়েছিল তারা হলেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। ভি শান্তারামের অমর ভূপালী ছবিতে প্লেব্যাক করবেন জগন্ময় মৃত্য। তার জন্য বম্বেতে এসেছেন, কিন্তু রেকর্ডিংয়ের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কে গাইবেন গান? সমস্যায় পড়লেন শান্তারাম। তখন মান্নাদের নাম প্রস্তাব করেন গৌরীপ্রসন্ন। সেই থেকেই বন্ধুত্ব। সেই সময়ে হিন্দি ছবিতে প্লেব্যাক করছেন। গৌরীপ্রসন্ন তাকে উৎসাহ দিতেন বাংলা গান গাওয়ার জন্য। তার জন্য প্রথম বাংলা গান লিখেছিলেন তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়। এরপরে হাজার টাকার ঝাড়বাতিটা যদি কাগজে লেখো নাম, এমন বন্ধু আর কে আছে, আমি যামিনী তুমি শশী হে, কফি হাউসের সেই আড্ডাটা, একটার পর একটা গান। হিসেব করলে দেখা যায় মান্নাদেরও অধিকাংশ সুপারহিট গানের গীতিকার কিন্তু ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানে মোর কোন ইন্দ্রধনু, ঘুম ঘুম চাঁদ, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, আকাশের অস্তর আগেই এমন অসংখ্য সুপারহিট গানে খ্যাতির মুকুট পরিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বয়সে ছোট হলেও সন্ধ্যাকে দিদিভাই বলে ডাকতেন গৌরীপ্রসন্ন। প্রকাশ্যে বলতেন সুচিত্রা সেন সন্ধ্যা মুখোপাধ্যায় যে জুটি তাদের কেউ টপকাতে পারবে না। গৌরীপ্রসন্নের মৃত্যুর পর একটি সাক্ষাৎকারে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন রাখি পূর্ণিমার দিন তাকে দেখতে বড় ইচ্ছা হতো, কারণ গৌরীতা আমার জন্য প্রথম লিখেছিলেন রাখি পূর্ণিমার রাতে। আমার স্বামী শ্যামল গুপ্ত সুরকার ছিলেন, কিন্তু এক পেশায় থাকলেও কখনো সম্পর্কে চিড় ধরেনি।

1951 সালের অমর ভূপালী ছবিতে জগন্মোহন মিত্রের গান গাওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন, নতুন কণ্ঠের প্রয়োজন হয়। গৌরী প্রসন্ন তখন মান্নাদের নাম প্রস্তাব করেন। এই ঘটনাটার কথা আপনাদের একটু আগে বললাম, কিন্তু সেই গানটা কোনটা ছিল? সেটা ছিল মান্নাদের কণ্ঠে গাওয়া তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়। তারপর তৈরি হয় এক দীর্ঘ সৃষ্টিশীল সম্পর্ক, আর সেই সম্পর্কের ফল হিসেবে যে গানগুলি আমরা উপহার পেয়েছি যুগে যুগে, সে গানগুলি আজও আমাদের মনে স্মরণীয় হয়ে আছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় যে গানটির কথা উল্লেখ রয়েছে, সুরকার অমল মুখোপাধ্যায় চেয়েছিলেন এমন একটা গান তৈরি করতে যার মাধ্যমে বাংলা গানের জগতে তার নিজের একটা স্মরণীয় পরিচয় তৈরি হবে। তিনি গৌরী প্রসন্ন মজুমদারের কাছে সাহায্য চান। গৌরী প্রসন্ন তার জন্য লিখলেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। গানটি পরবর্তীকালে জনপ্রিয় হয়ে উঠে যায়। এখানেও দেখা যায় গৌরী প্রসন্ন শুধু নিজের জন্য লিখতেন না, শিল্পীর স্বপ্নকেও তিনি নিজের শব্দ দিয়ে পূর্ণতা দিতে পারতেন।

0: 1986 সালের মে মাসে গৌরীপ্রসন্ন তখন গুরুতর অসুস্থ। সেই সময় শ্যামল মিত্রের জন্য তিনি লিখলেন, এবারে যাওয়াই ভালো। গানটি রেকর্ড করার পরে স্টুডিওতে গৌরীপ্রসন্ন এবং শ্যামল মিত্র একে অপরকে জড়িয়ে ধরেছিলেন বলে স্মৃতিচারণে এসেছে। কিছুদিন পর তার চিকিৎসার জন্য তাকে বম্বে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে শুয়েও তিনি গান লিখেছিলেন। 1986 সালের 20 আগস্ট 62 বছর বয়সে তার মৃত্যু হয়। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা নিয়ে যত গল্প বলা যায় ততই যেন নতুন করে আবিষ্কার করা যায় একজন মানুষকে। কখনো বন্ধুর ছেলের চ্যালেঞ্জ তাকে লিখিয়ে দিয়েছে কফি হাউসের সেই আড্ডাটা, কখনো একজন প্রযোজকের দুশ্চিন্তা থেকে জন্ম নিয়েছে এই মেঘলা দিনে একলা ঘরে, কখনো রবীন্দ্রসঙ্গীতের আবহ থেকে তিনি সৃষ্টি করেছেন আজ দুজনার দুটি পথ, আবার কখনো ইতিহাসের উত্তাল সময় তার কলমে নিয়ে এসেছে আরও একটি গান। অর্থাৎ গৌরীপ্রসন্নর কাছে গান ছিল শুধু ছন্দ মেলানো কিছু শব্দ নয়, একটা ঘটনা তাকে গান দিয়েছে, একটা মানুষ তাকে গান দিয়েছে, একটা সন্ধ্যা তাকে গান দিয়েছে, আবার একটা সময় তাকে গান দিয়েছে। আর সেই কারণে তার গান শুনলে শুধু সুর কানে আসে না, একটা গল্প মনে জেগে ওঠে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম গীত বাহার পর্বে গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে। আজকের মতো আমার যাওয়ার সময় এসে গেছে। বিদায় মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, বিদায় মানে আবারও ফিরে আসার জন্য যাওয়া। আপনারা উপভোগ করুন FM উচ্চয়ন্তের অনুষ্ঠান রাত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো দিনে।
1: সুর মে গানা সিখিয়ে পাধানিসা অ্যাপ সারেগামা।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে হৃদয়ের সুর পর্বের। শ্রোতা বন্ধু, হৃদয়ের সুরের এই পর্বে আমরা শুনব লোকগান। লোকগানের একটা আলাদা দুনিয়া রয়েছে শ্রোতা বন্ধু, এই দুনিয়ায় চলুন একবার ঘুরে আসি। শ্রোতা বন্ধু, লোকগান মানেই একেবারে প্রাণের গান, যেখানে বাংলা মানেই নদী, মাঠ, কাশফুল, বর্ষার মেঘ, নৌকার মাঝি আর গ্রাম বাংলার সহজ সরল জীবন। আর এই জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বাংলা লোকগান। এ গান কোনো নির্দিষ্ট শিল্পীর ব্যক্তিগত সৃষ্টি হয়ে শুরু হয়নি, বরং বাংলার সাধারণ মানুষের জীবনযাপন, অনুভূতি, অভিজ্ঞতা থেকেই তার জন্ম। লোকগানের সবথেকে বড় বৈশিষ্ট্যের কথা যদি বলি, তার সহজ ভাষা আর গভীর অনুভূতি। প্রেমের কথা যেমন আছে লোকগানে, তেমনি আছে বিচ্ছেদ, সংসারের টানাপোড়েন, জীবনের দর্শন, আধ্যাত্মিকতা, প্রকৃতি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। তাই লোকগান শুনলে মনে হয় কেউ যেন খুব সহজ ভাষায় আমাদের নিজেদের কথাই বলে যাচ্ছে। বাংলা লোকগানের জগৎ অত্যন্ত বৈচিত্র্যময়। এর মধ্যে রয়েছে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গম্ভীরা, কবিগান, ঝুমুর, পালাগান সহ নানা ধারার গান। বাউল গান বাংলা লোকসঙ্গীতের অন্যতম এক পরিচিতির ধারা। বাউলদের গানে মানুষের অন্তরের মানুষকে খোঁজার কথা থাকে, আত্মজিজ্ঞাসা।

প্রেম আধ্যাত্মিকতার কথা উঠে আসে। লালন ফকিরের গান এই ধারাকে বিশেষ সমৃদ্ধ করেছে। তার গানে বারবার এসেছে মানুষে মানুষকে জানার এবং নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাওয়ার দর্শন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, হৃদয়ের সুরের আজকের পর্বে শুনছেন আপনারা লোকগান। শ্রোতা বন্ধু, ভাটিয়ালি গান যেন নদীর বুক থেকে উঠে আসা সুর। নৌকোয় মাঝি যখন একাকী নদী পাড়ি দেন, তখন তার কণ্ঠে যে দীর্ঘ টানযুক্ত সুর ভেসে আসে, তার মধ্যেই ভাটিয়ালি আবেগ। নদী, দূরত্ব, প্রিয়জনের জন্য অপেক্ষা এবং একাকিত্ব সব মিলিয়ে ভাটিয়ালি হয়ে ওঠে এর গভীর অনুভূতির গান। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানেও রয়েছে প্রেম, বিরহ, অপেক্ষার আবেগ। গরুর গাড়ির গাড়িওয়াল, পথ, দূরত্ব এবং প্রিয়জনের বিচ্ছেদ, এসবই ভাওয়াইয়ার পরিচিত বিষয়। এই গানের সুরে যেন মাটির গন্ধ রয়েছে, তেমনি রয়েছে এক ধরনের বিষণ্ণ মাধুর্য। আবার অন্যদিকে জারিও সারি গান বাংলার লোকজ জীবনের অন্য ছবি তুলে ধরে। জারি গানে ঐতিহাসিক ও ধর্মীয় কাহিনী, শোক ও আবেগের প্রকাশ দেখা যায়। আর সারি গান মূলত দলবদ্ধভাবে কাজ করার সময় গাওয়া হতো, বিশেষ করে নৌকা বাইচ বা নৌকার মাঝিদের মধ্যে। ফলে গানের তালে তালে কাজের মধ্যে তৈরি হতো একাত্মতা ও উৎসাহ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, বাংলা লোকগানকে শুধু সঙ্গীতের একটি ধারা হিসেবে দেখলে হয়তো তার সম্পূর্ণ সৌন্দর্য ধরা পড়বে না। এটি বাংলার লোকজ স্মৃতি, জীবনবোধ এবং সংস্কৃতির এক জীবন্ত ভাণ্ডার। মাটির গন্ধ মেখে মানুষের মুখের ভাষায় জীবনের সুখ দুঃখকে সঙ্গে নিয়ে বাংলা লোকগান আজও আমাদের কানে কানে বলে যায়। এ গান আসলে কারো একার নয়, এ গান বাংলার মানুষের গান।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন হৃদয়ের সুর পর্ব। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠান, এবং তার পরপরই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি, নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনার নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতে রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য পরিষেবা সংক্রান্ত

0: বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের এমএসএমই, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানান।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে বস্ত্র, পোশাক, চামড়া ও জুতো, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মতো ক্ষেত্রে ভারতের রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে কাঠ, উল, ভেড়ার মাংস এবং কাঁচা চামড়ার মতো নিউজিল্যান্ডের পণ্যের প্রবেশাধিকারও বাড়বে। ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বাইয়ে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কানাডার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে চতুর্থ দফার আলোচনা হয়। ওই বৈঠকে দুই দেশই আলোচনার গতি আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য স্থাপনার কাজেও এটি সহায়ক হবে। দেশীয় প্রযুক্তিতে APU নির্মাণের কাজ শুরু হলে তা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত এই মহড়া আগামী মাসে 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরে বার্ষিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলীয় পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনায় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবার, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পার্সে আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে, যেখানে একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ।

0: আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদনও মিলেছে। নিউটাউনের তাজ তাল কুটিরে আজ কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত 5 বছরে মৎস্য ক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে।
1: 500 টন মছলি গুজরাত সে হিলসা, বঙ্গাল কা হিলসা আর আসাম কা হিলসা বাংলাদেশ গিয়া। ইসকে পহলে হাম লোগ সুনতে থে কি বাংলাদেশ সে হিলসা ইয়াহ আতা থা, আব হামারা হিলসা বাংলাদেশ যা রাহা হ্যায়, ইয়াহি ইস দেশ কি উপলব্ধি হ্যায়। আর আনে ওয়ালে সময় মে হিলসা কো ভি কাইসে হাম প্রমোট করে ইয়াহকে হিলসা কো, তাকি ও পুরে দুনিয়াকে মে ছা যায়।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনে সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডোরের অভিন্ন ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000-এরও বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। উল্লেখ্য, 2017 সালে চালু হয় এই যোজনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্স প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের সূচনা করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে মাদক বিরোধী ব্যুরো। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের এক মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। বৈরুন্দা তাহেরশিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1,00,000 টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ আহমদ বিন রশিদ আল মক্তমের প্রয়াণে গভীর ব্যক্ত করেছেন। তিনি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মক্তমের ভাই। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে হিমাংশ ধিল রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতায় পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেন ইন ভালারিভারান রূপো পেয়েছিলেন। একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছিল। এর ফলে শুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট 5টি পদক পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানান রুদ্রাংশ বালাসাহেব পাটিলকেও। এদিকে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামীকাল ভারত কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর কার্যকর হবে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক নমা পরিব চিত্র দেববর্মা তিনি কক নমা ববাগ রকমখা কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কটালো ফেকজাই মানিন কেবেং মূনি টাস্ক ফোর্স হাস্টাই কেন্দ্র নাইকল যা আমসাই রোগ বক্র রোগনাতুয়ী ফিল্টাম বসং কক লামন সেগরিওয়ান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টেনি লোকরোগনি বাকি কাহাম সাক নাইমুংনি সেবসাবন মানথগ্রীনা বাকি হাস্টে হাপাং খাবাই খোবাই সামুং টাঙ্গি তঙ্গু এডিসি ভিলেজ কমিটি চংবরী ইলেকশন ডিউটি বুথ নাহারমুং খানানিসিমি চেঙ্গজাগান হাস্টেনি বুসকাং আউলিতাই নগর পঞ্চায়েত চংবরী বুথ কেন্দ্র সুনামগ্রামা বুটার লিস্ট সাকা তিনি সানমুংটাই কেবিংমুং ইয়াচক জাকা তাবুক কক্টমা শুক্রবৈ

কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কটালো ফেকজাই মানৈন কেবেং মূনি টাস্ক ফোর্সনি হাস্তেতাই কেন্দ্র নাইকলজা আমচাই রোগনি বখরক তুই ফিল্টাম বসং কক্লাম চেঙ্গাইরবান আমনরগৈ বহজাক বাংদিনা বাকি টিভি কমার্শিয়াল নব কারিবান অ পান্ডব হাস্তেতাই কেন্দ্র বাই নাইকলজা আমচাই রোগনি বিশিং কাহাম প্লাটফর্ম খাইজাক এ এন টি এফ ন সকারবান তাই এন সি বি নি গতাল খাই সাজোজাক ওয়েবসাইট ন চল খাই রোবান মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে লুকরকি বাকি কাহাম সাকাই মূল সেপ সাপন মানথগ্রীনা বাকি হাস্তে হাপাং খাবাই খুবাই সামুং টাঙ্গি দো তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাই জিবিপি হাসপাতাল সুপার স্পেশালিস্ট ব্লকনি আইসিউ তাই সি এস এস ডি ইউটি চেঙ্গি ব কক সাকা মন্ত্রী অকরা তাইব সাকা হাপাংনি নাহার মুংখা হাস্তে লুকরক কাহাম সাকাই মূল বাকি ফাতার হাস্তেও থাকনা তা নামথু রং খক জিথাম রোজাক বাচি রাসাই সুবাই গতাল আইসিউ তাই সি এস এস ডি চল উমাবাই হাসনি লুকরকি বাকি কাহাম সাকাইজক মূলনি সেপসাপ মানবাইন রং খক নৈরা থাম রোজাক সুবাই জিবিপি হাসপাতাল সাকদেরিয়া বুমা তাই সরাইরংনি বাকি সুপার স্পেশালিটি ব্লক সামতি সাজাগান কক তোমা থাই রক বাই জুড়া জুড়া সুজাক মঙ্গ মন্ত্রী অকরা সাকা জিবিপি হাসপাতাল দামনৈ চিব্রী নাইমতাংনি বাকি গতাল কোক সিসি ক্যামেরা থেপাজাগান তাই আবনি বাকি কাইসা আলকা ইউনিট সামজাগান পান্ডব মানজাকা এমএলএ এবার বেমার হামক্রাই সমিতির চেয়ারপার্সন মিনারানী সরকার লামসগৈ কক নারকা সাকহাম তাংফাং কিরণ গীতে এডিসি ভিলেজ কমিটি চংবারী ইলেকশন ডিউটি বোর্ড নাহারমুং খানানসিমি চেঙ্গজাগান আবো বুসকাং সাল নৈচিব্রী জরা তঙ্গন যতই পাঁচিনী ব্লকনি বিসিং থামচিচার ব্লকনি বোর্ড নাহারজাগান খানাতাই বুসকাং সাল নৈচিথাম জরা কাইদক ব্লকনি ইলেকশন ডিউটি বোর্ড নাহারজাগান বুসকাং সাল নৈচিথাম তাই সাল নৈচিব্রী অ কাইদক ব্লক ওখা করবুক রূপাইশ্বরী অমরপুর অম্পি মাতাবাড়ি তাই ডম্বুনগর খুরচাটাই ক্লাইও বাতাইনাই রক অ আচুক থাই রক বাতাইয়াইন কপ্লাই মাবাই কাইচার ব্লক বুট নাহারজাগলাক অ ব্লক রকংখা জরিলাম নলসর দুকলি বেলবারি উল আগরতলা জিরানিয়া হেজমরা তাই লেফুঙ্গা এডিসিনি বারা চারচিছিনি ভিলেজ কমিটিও যতই ব্রীসাই বারা চকুচিছিনি আচুকথাইনি বিসিং নৈসাই চুকুরা বাচিব্রী আচুকথাইও অ সেপ্টেম্বর তাল বুসকাং সাল নৈচিচার বুট নাহারজাগান হাস্তেনি বুসকাং আউলিতা নগর পঞ্চায়েত চংবরী বুট কেন্দ্রনি সোনামগ্রামা বুটালিস্টনি সাকা তিনি সানমুংটাই কেবেংমুং ইয়াচক জাকা অ তালনি সাল নুচিথাম সানমুংটাই কেবেংমুংনি সামুং পাইসগান বুট কেন্দ্রনি মুং বুতাং কারিজাগান অ তালনি বুসকাং নুচিবা সাল মারিব বেবাগৈ চংবরীব বুট কেন্দ্র সোনামগ্রামা বুট কেন্দ্রনি থাইংকা কাইছিনিরা চারচিব্রী আবরি বিসিং আউলিপুর নাইক্রাই কাইচিথাম পুরু পরিসর কাইচি নগর পঞ্চায়েত কমিশনি ককথুমগৈ আগরতলা পুরো নাইক্রাইনি বুট কেন্দ্র টঙ্গ কাইবুরীরা থামচি চুকু পুরু পরিষদনি বিসিংগ যতন সাই গবাং বুট কেন্দ্র ওখা ধর্মনগর কাইবুরীচিবা উল নইংখা উদয়পুর পুরু পরিষদ থামচিবা নগর পঞ্চায়েতনি বিসিং কাইচি থামকে বুট কেন্দ্র টঙ্গ অমরপুর পানিসাগর তাই সোনামুরা কাইচি সাকাই টঙ্গ কমলপুর বিশ্রামগঞ্জ জিরানিয়া নগর পঞ্চায়েত সাব্রুম নগর পঞ্চায়েতনি বুট কেন্দ্র টঙ্গ কাইচুকু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবাইও আকাশবাণী ককতমানে আপডেট মানাবাগৈ লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাইদি হডালাম্ব ফেসবুক তাই এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলাচ নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকাই এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গন মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী অ সেপ্টেম্বর তাল বুসং সাল নুচিছিনি ককটি সাল ফুং দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডব হা কততাই ফাতার হা কতনি লুকরক বাই ককলাম সালেন অব মন কি বাতনি ফিল সারা থামচিচার বেরামনি পান্ডা মন্ত্রী বক্রক লোকরক বরকনি ওয়ানসুমা খাকামা ককরক মন কি বাট রহনানি কবকা মাইগভ ওপেন ফোরাম তাই নম এপস লোকরকনি বরকনি ওয়ানসুমা ককরক রহন মানবাইন আবনো কারিব টুল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই বরকনি ককরক রেকর্ড খাই মানবাইন ফোন এবার মেসেজ খাই মানবাইন বুসকাং সালনিচিবা হরনি দামচিসা তামৈ সতী ব্রীচিবানী বিসিংগ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী লুকু হামক্রাইনি সিমি হাকতর হামক্রাইনি সামুং বাই গদালৈ তাবু

0: জরা যাইকে বার যাইয়াচাগৈ লোক হামক্রাইন সামুগ বিশি নৈশিবা পুংসুকা সেবাটাই কাহাম নাইকুল মুংনি ওয়ানছু মুংবাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রিচি সিনি বিশিং বিশিনি বিশিঙ্গ হামজাজাক ভারত সনামতি সান্নাহারে চয়ই সামুং টাঙ্গি টঙ্গ সেবা সংকল্প টাঙ্গ যং তিনি সাইমান লাইনে মাই গভ প্ল্যাটফর্মনি সেববাই পিএম জনমননি নাহারমুং বুবাকটাই ববুতৈখে অ টাংবুতাং জনজাতি নুকুনি লাংমা ও হামক্রাইনি সেব সনামুই টং খনাদি অবনতি কাইসা ককথু
1: কতরনি জনজাতি নুকুংনি হামক্রাইয় প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবা পিএম জনমন কাইসা নাংকুক মাইয়াপ্রি নৈসাই নৈচি থাম বিশি চেংজাকমানি অ তাংবতাংনি নাহার মঙ্গুবা গঙ্ঘা হা কতনি কাইসনি চিবা আলাইদা কেবেল ইংজাক জনজাতি বসংন পিবিটিজি নি নুকুঙ্গ নাংমানি সেব অগৈরনা কাহাম পাকানক কাহাম তৈনি সেব চিং ফেরাং লামাতে টেলিকমনি কাহাম মানজুমুং রং সাখাম কাহাম চামুংনি সেবরিমানি লগে লগে কাহাম আজিমুংনি হেবরিনানি শাখা ফান বক্সিন জাখা অ তাংবুতাংনি বিশিং জুদা জুদা ককচং লাইনকনি কথামুংবাই কাই চিসা নাংকুকমা তাংবুতাং ন মুখাঙ্গ চাসারজাগৈ টঙ্গো আবুনি নাহার মুং কাইসা ন হামক্রাইনি সেবরিমাবো কেবন ইয়াকাগ্রিয়া পিএম জনমন জনজাতি দফানি বাকি কিয়ক সানাবো কাইসা কাহামলাম সুমন ভট্টাচার্যনি ককথুম ককতুমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: অ সেপ্টেম্বর তালে বসং সাল নৈচিচার এডিসি ভিলেজ কমিটি চংমরি নাহার জাকমা আনচাইরক হাপাংনি টাংনক দরবারনক রং চুবানী মথা তাই কবুনি যত মথা রকন খলবজাক টঙ্গান হাস্তে হাপাংনি বখাক্তে কং কাইছ ককটুমা সাকলাইজাকা তাবু নবরতিবারনি ককটুমা ভারতনি নবরতিবার বেডেক সাকা বঙ্গোপসাগর আচৈজাং খামানি নবর শিবসা মাবাই খনাতাইব গবাংখে খামানি নবর শিবসাবনহিনই সাইমানজাকা আবো দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ দুইজলাং ফাইচিং থাঙ্গি টঙ্গো ফিয়া সালচি সালকা আমচাইনি হাস্তেরগ আবুনি সিদ্ধা সিদ্ধি সামপ্লি ক্লাইগলাখিনই নবরতিবার নাইকুনি সুকাংবারেন ককটমাও সাইমানজাকা বসখাং দামনৈ চিবরিয়া হাস্তনি বেবাক হাঙ্কর ফেরাংকগৈ ওয়াতৈ ওয়াই মানুহিনই সাকলাইকা নবরতিবার নাইকুং খনা তুংমারি টঙ্গন সাকো থামচিবা ডিগ্রি তাই খামো নৈচিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানগিনিও তিনি তুংমারি টঙ্গনি সাকো থামচিবা দশমিক চার ডিগ্রি তাই খামো নৈচিসনি দশমিক সিনি ডিগ্রি সেলসিয়াস ককটুমা পারিন সঙ্গ ককটুমা বুবাগ্র তৈসা পড়ু কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা দিল্লি কটালো ফেকজনাই মানিন কেবেং মুংনি টাস্ক ফোর্সনি হাস্তেটাই কেন্দ্র বাই নাইকলজাক আমসাই রকনি বখ্রকনো তৈয়ী ফিলতাম বসং কক লামন চেঙ্গেরিবান মন্ত্রী অক্রাব প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তনি লুকরকনি বাকি কাহাম সাকনাই মুংনি সেপসাপন মানথগ্রিনা বাকি হাস্তে হাপাং খাবাই খবাই সামুং টাঙ্গি টঙ্গো এডিসি ভিলেজ কমিটিনি চংবরিনি ইলেকশন ডিউটিনি বোর্ড নাহার মুং খনানসিমি চেঞ্জাগান হাস্তনি বুসকা আউলিতাই নগর পঞ্চায়েত চংবরিনি বোর্ড কেন্দ্রনি সুনামগ্রামা ভোটার লিস্টনি সাকা তিনি সানমুংটাই কেবেংমুং ইয়াজাক জাকা ককটুমা তিনি বাকি অরণ্য পাইখা উলনি ককটুমা আওয়াইঙ্গানো খনাফুং দামসিনি সতী ব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। তা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আগামীকাল ও 23 সেপ্টেম্বর। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে 23 ও 24 সেপ্টেম্বর। এই 6টি ব্লক হল করবুক, রূপাইছড়ি, অমরপুর, ওম্পি, মাতাবাড়ি এবং ডুম্বরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল চরিলাম, নলছড়, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা।

জিরানিয়া, হেজামারা এবং লেফুঙ্গা। এডিসির 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,954টি আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে তিপ্রামথা দলের প্রার্থীরা 1,557টি আসনে, বিজেপি 81টি আসনে এবং সিপিআইএম 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। আসন্ন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনকে সামনে রেখে আজ ঊনকোটি জেলার পেচারথল ব্লকের অন্তর্গত মাছমারা টাউন হলে ভোটকর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা পেচারথলের ভিডিও নবানন চক্রবর্তী, সহকারী রিটার্নিং অফিসার শান্তনু ভট্টাচার্য প্রমুখ। প্রশিক্ষণে 350 জন ভোটকর্মী অংশগ্রহণ করেন। গোমতী জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোটকর্মীদের আজ দ্বিতীয় দফায় প্রশিক্ষণ দেওয়া হয়। এতে মোট 204 জন ভোটকর্মী অংশ নেন। মাতাবাড়ি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অরিজিৎ পাল জানান, এই ব্লকের মোট 88টি আসনের মধ্যে 87টি আসনে ভোট গ্রহণ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মোট 247 জন। ব্রহ্মছড়া ভিলেজ কমিটি 1টি আসনে তিপ্রামথা দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের কোনো মানুষকেই যেন উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে না যেতে হয়। বর্তমানে রেফারেল রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজ্য সরকারের লক্ষ্য সেই সংখ্যাকে শূন্যের কোঠায় নিয়ে আসা। তিনি বলেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে মোট 13,50,00,000 টাকা ব্যয়ে নতুন আইসিইউ এবং সিএসএসডি চালু হওয়ার ফলে রাজ্যের মানুষের দ্রুত ও ধারাবাহিকভাবে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। 203 কোটি টাকা ব্যয়ে জিবিপি হাসপাতালে প্রসূতি মা ও শিশুদের জন্য সুপার স্পেশালিটি ব্লক গড়ে তোলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, জিবিপি হাসপাতালে 24 ঘণ্টা নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে এবং তার জন্য একটি আলাদা ইউনিট গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিদ্দে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন মীরা রানী সরকার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে বিজেপির উদ্যোগে আজ গোমতী জেলার পূর্ব গর্জিছড়ায় এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। তিপ্রামথার উদ্যোগে পেরাতিয়া বাজারে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এডিসির কার্যনির্বাহী সদস্য সি কে জমাতিয়া। জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া ও রামরাইনাড়ি ভিলেজে আইপিএফটির নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লক লকের কোয়াইফাং বাজার, শ্রীকান্তবাড়ি, তুরুমা, কোয়াইফাং ও বীরেন্দ্রনগর ভিলেজে সিপিআইএমের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লকের আনন্দপুর এডিসি ভিলেজে সিপিআইএমের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বিধায়ক শ্যামল চক্রবর্তী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্কফোর্সের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে টিভি কমার্শিয়াল প্রকাশ করবেন। এই অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা পারফর্ম করা ANTF কে পুরস্কৃত করা হবে এবং এর পাশাপাশি NCB-র নতুন করে সাজানো ওয়েবসাইটও চালু করা হবে। NCB-র আয়োজিত এই দুদিনব্যাপী সম্মেলনে ANTF-এর প্রধানদের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও অংশীদারদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায়

0: জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে পিএম জনমনের লক্ষ্য এবং কিভাবে এই উদ্যোগ জনজাতি পরিবারগুলির জীবনে উন্নয়নের নতুন সুযোগ তৈরি করছে আজকের পর্বে এই নিয়ে একটি প্রতিবেদন।
1: দেশের প্রান্তিক জনজাতি পরিবারগুলির উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান অর্থাৎ পিএম জনমন। 2023 সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য দেশের 75টি বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী PVTG-র পরিবার ও বসতিগুলিতে মৌলিক পরিষেবা পৌঁছে দেয়া। নিরাপদ পাকা বাসস্থান, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা ও টেলিকম সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা, পাশাপাশি সুস্থায়ী জীবিকার সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন মন্ত্রকের সমন্বয়ে 11টি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। লক্ষ্য একটাই, উন্নয়নের সুযোগ থেকে কেউ যেন পিছিয়ে না থাকে। পিএম জনমন জনজাতি সমাজের জন্য ন্যায়, সুযোগ এবং উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকায় আগরতলা পুর নিগমে ভোটকেন্দ্র 439। পুর পরিষদগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে ধর্মনগরে, 45। দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ, 35। নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি ভোটকেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর ও সোনামুড়ায়। 11টি করে ভোটকেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও জিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকায় শাবরুম নগর পঞ্চায়েতে ভোটকেন্দ্র রয়েছে মাত্র 9টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং SMS পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। সিপাহীজলা জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা আজ বিশ্রামগঞ্জের শচীন দেবর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এতে সিপাহীজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের 40 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালী দেববর্মা। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আগামীকাল আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। তবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সরাসরি এর প্রভাব পড়বে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ADC-র ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে গান অন্তহীন পর্বের। শ্রোতা বন্ধু, গান অন্তহীনের আজকের এই পর্বে আমরা শুনব বাংলা গান। এই বাংলা গান হতে পারে কোনো ছায়াছবির, হতে পারে কোনো আধুনিক গান, হতে পারে কোনো পুরনো গান, হতে পারে কোনো ব্যান্ডের গান। শ্রোতা বন্ধু, আজ যে গানখানি শুনব অবশ্যই আমার পছন্দের গান তো থাকবই, কিন্তু তার পাশাপাশি আপনাদের পছন্দের গানও কিন্তু আপনারা অনুরোধ করতে পারেন। ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, গান অন্তহীনের আজকের এই পর্ব। শ্রোতা বন্ধুর একজনের ফোন তো দেখতে পাচ্ছি, নিয়ে নিই তাহলে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি
0: ঈশান বাবু বলছেন, বলুন ঈশান বাবু।
1: আজকে বাংলা, আজকে বাংলা গান দাদা।
0: একেবারে বাংলা গান
1: শুনবো, ভালো লাগলে অনেকের গান শুনবো।
0: কার গান শুনবেন?
1: ভালো লাগে স্বপনেকে।
0: ভালো লাগে
1: স্বপনেকে?
0: স্বপনকে, ওকে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানখানি আপনাকে শোনানোর। ধন্যবাদ ঈশান বাবু। শ্রোতা বন্ধু, ঈশান বাবু কিন্তু ফোন করে ফেলেছেন, অবশ্যই তার পছন্দের গান যদি আমাদের সংগ্রহে থাকে নিশ্চয়ই সেটা শোনাবো। তবে শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, গান অন্তহীনের এই পর্ব শুনছেন এবং আপনারা ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, গুড ইভিনিং।
0: গুড ইভিনিং,
2: আমি মলনগর থেকে বলছি লক্ষ্মী। আমাকে একটি আধুনিক গান শুনিয়ে দিবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
0: পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। ওকে, অবশ্যই চেষ্টা করব আপনার এই পছন্দের গান শোনানো। ধন্যবাদ। ওকে,
2: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, অবশ্যই আপনাদের পছন্দের গান তো শুনবো। চলুন, আমার পছন্দের একটা অসাধারণ গান, যে গানখানি শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে। এক সময়কার ব্যান্ডের একটা ডান পিটে ব্যান্ড, সেই ব্যান্ডের একটা অসাধারণ গান। চলুন সেই গানটা দিয়েই আজকের এই পর্ব শুরু করি।

অনুরোধ করেছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পৃথিবী আমারে চায়। খুব সুন্দর এই গানখানি আমরা শুনলাম। এবারে আমাদের হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে একখানি গান অনুরোধ করেছেন বিশ্ব রায়বাবু। তিনি বলেছেন, আমি গান শুনব বন্ধন মুভি থেকে, সে ছিল বড়ই আনমনা। চলুন তাহলে বিশ্ব রায়বাবুর পছন্দের সেই গানখানি এবারে শুনি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব, আপনাদের সাথে গান অন্তহীনের এই পর্ব নিয়ে, যেখানে আপনারা ফোন করতে পারেন এবং অবশ্যই আপনাদের পছন্দের গান শোনার অনুরোধ করতে পারেন। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি লঙ্কামুড়া থেকে বলছিলাম, জগদীশ সরকার।
0: জগদীশ বাবু, বলুন কোন বাংলা গানখানি শুনবেন?
1: ওই সম্ভবত কিশোর কুমারের।
0: ওকে,
1: তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যে যাবে, এই গানটা একটু শোনাইবেন।
0: তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা,
1: আমার মরণ যাত্রা যে দিন যাবে।
0: আহা, এত দুঃখের গান। ওকে, চেষ্টা করব অবশ্যই আপনার পছন্দের গান শোনানোর।
1: ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
0: ধন্যবাদ। যাই হোক, জগদীশ বাবু একেবারেই কিশোর কুমারের, খুব সুন্দর গান অবশ্যই, কিন্তু খুব দুঃখেরও গান মনে হচ্ছে। যাই হোক, তিনি শুনতে চাইছেন। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? না, বন্ধুর কথা শোনা যাচ্ছে না। যাই হোক, জগদীশ বাবুর পছন্দের গান শোনানোর চেষ্টা করব। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? যাই হোক, চলুন তার আগে আমার পছন্দের একখানি গান আপনাদের জন্য।

0: নমস্কার নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি এডিনগর থেকে বলছি।
0: এডিনগর থেকে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: কে বলছেন?
1: গান শুনবো, এসো আলো এসো হে,
0: আপনার নামটা
1: মাইক
0: আগে
1: খোল
0: বলবেন।
1: দাদা। হ্যাঁ, রামু দাস।
0: রামুবাবু, কোন গানখানি আরেকবার
1: হ্যাঁ,
0: বলবেন?
1: এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম।
0: এসো আলো এসো হে তোমায় সুস্বাগত। ওকে, চেষ্টা করব এই গানখানি শোনানো। ধন্যবাদ রামবাবু। শ্রোতা বন্ধু, আমরা একের পর এক অনুরোধ আপনাদের কাছ থেকে পাচ্ছি, চেষ্টা করব প্রত্যেকটা অনুরোধ রাখার। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, আপনাদের সাথে গান অন্তহীনের এই পর্বে শুনছি বাংলা গান।

শ্রোতাবন্ধু, গানখানি শুনলেন জগদীশবাবুর পছন্দের কিশোর কুমারের কণ্ঠে। খুব সুন্দর একখানা গান, তবে হ্যাঁ, দুঃখের গান তো বটেই। যাই হোক, আশা করি জগদীশবাবুর ভালো লেগেছে এবং আপনাদেরও একই সঙ্গে ভালো লেগেছে। চলুন শ্রোতাবন্ধু, তাহলে এবারে আমার পছন্দের আরও একখানা গান

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্কফোর্সের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি মাদকদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে টিভি কমার্শিয়াল প্রকাশ করবেন। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে, তা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আগামীকাল ও 23 সেপ্টেম্বর। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে 23 ও 24 সেপ্টেম্বর। এই 6টি ব্লক হল করবুক, রূপাইছড়ি, অমরপুর, অম্পি, মাতারবাড়ি ও ডুম্বুরনগর। আগামী 28 সেপ্টেম্বর এডিসি ভিলেজ কমিটির নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করে তিনি এ কথা বলেছেন। রাজ্যের আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্যের আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 784টি। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। সিপাহীজলা জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা আজ বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এতে সিপাহীজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের 40 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ।

করেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতাবন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে গীতি আকাশ পর্বের। গীতি আকাশের এই পর্বে আমরা শুনব নজরুল গীতি। শ্রোতাবন্ধু, নজরুল গীতি শুধু গান নয়, এ যেন এক বিদ্রোহ প্রেম, সাম্য, মানবতা, ভক্তি আর জীবনের নানা অনুভূতির এক অপূর্ব সুর সম্ভার। কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের মতোই তার সুরের জগতেও রয়েছে বৈচিত্র্য ও অনেক গভীরতা। বাংলা সঙ্গীতের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক অনন্য নাম। তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সুরকার এবং গীতিকার, কিন্তু তার সৃষ্টির অন্যতম উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে নজরুল গীতি। তার গান কখনো প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে, কখনো প্রেমের, কখনো ভক্তির, আবার কখনো মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সাম্যের বার্তা বহন করেছে। নজরুলের গানের একটি বিশেষ বৈশিষ্ট্য তার সুরের বৈচিত্র্য। বাংলা লোকসঙ্গীত, কীর্তন, শ্যামা সঙ্গীত, ইসলামী সঙ্গীতের পাশাপাশি তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ ও তার তালকে তার গানে ব্যবহার করেছেন। ফলে নজরুল গীতিতে যেমন বাংলার মাটির গন্ধ পাওয়া যায়, তেমনি পাওয়া যায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা। নজরুলের প্রেমের গানগুলোতে প্রেম কখনো কোমল, কখনো বিরহময়, আবার কখনো গভীর আবেগে উচ্ছ্বসিত। আমার ভক্তিমূলক নজরুল গীতির জগৎটিও অত্যন্ত সমৃদ্ধ। একদিকে তিনি লিখেছেন শ্যামা সঙ্গীত, অন্যদিকে সৃষ্টি করেছেন অসংখ্য ইসলামী গান ও গাজল। চলুন শ্রোতাবন্ধু, আজ শুরু করি আজকের এই পর্ব আমরা আশা ভোঁসলের কণ্ঠে নজরুল গীতি দিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। শ্রোতা বন্ধু, আশা ভোসলের কণ্ঠে এক অসাধারণ নজরুল সঙ্গীত আমরা শুনলাম। নজরুল গীতি একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই নজরুল গীতি আমাদের প্রাণের কাছে পৌঁছে যায় এবং আশাজির কণ্ঠে এই নজরুল গীতি যেন আরও একটা অন্য মাত্রা পায়। শ্রোতা বন্ধু, নজরুল গীতিতে বারবার ফিরে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতার কথা। হিন্দু মুসলিম সংস্কৃতির নানা উপাদানকে তিনি নিজের সৃষ্টিতে এমনভাবে মিলিয়ে দিয়েছেন যা বাংলা সঙ্গীতকে আরও সমৃদ্ধ করেছে। আর বিদ্রোহী নজরুল, সেই নজরুলের কণ্ঠস্বরও শোনা যায় তার গানে। অন্যায়, শোষণ, অত্যাচার ও পরাধীনতার বিরুদ্ধে তার সৃষ্টির মধ্যে ছিল তীব্র প্রতিবাদের সুর। নজরুল গীতির সব থেকে বড় শক্তি সম্ভবত এখানেই। একই স্রষ্টার গানে আমরা কখনো বিদ্রোহী, কখনো প্রেমিক, কখনো ভক্ত, আবার কখনো মানবতাবাদী নজরুলকে খুঁজে পাই। তার গানের সময়ের সঙ্গে পুরনো হয়ে যায়নি, বরং প্রজন্মের পর প্রজন্ম তার গানকে মনে রেখেছে, তাকে মনে রেখেছে। শিল্পীরা নিজেদের কণ্ঠে নজরুলের গানকে নতুন করে তুলে ধরেছেন।

ফিরোজা বেগম, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, নজরুল গীতি অনন্য মাত্রা পেয়েছে তাদের কণ্ঠে। নজরুল গীতি বাংলা সঙ্গীত প্রেমীদের কাছে আরো আরো জনপ্রিয় হয়ে উঠছে দিন। নজরুল গীতি তাই শুধুমাত্র একটা নির্দিষ্ট সঙ্গীত ধারা নয়, এটি বাংলার আবেগ, ইতিহাস, প্রেম, প্রতিবাদ, ভক্তি এবং মানবতার এক বিশাল সঙ্গীত ভাণ্ডার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুব আপনাদের সাথে। গীতি আকাশের আজকের এই পর্বে আমরা শুনছি নজরুল গীতি। শ্রোতা বন্ধু, নজরুল গীতির আলাদা অনেক ব্যাপার রয়েছে। প্রত্যেকটা গানই যেন অন্য একটা গল্প বলে। নজরুল ইসলাম সেই জিনিসটাই যেন করে গেছেন। শ্রোতা বন্ধু, নজরুল ইসলামের প্রতিটি গানে রয়েছে ভক্তি থেকে শুরু করে বিদ্রোহ। যেমন ধরুন, মোর প্রিয়া হবে এসো রানী, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, কিংবা ভালোবাসার বাণী। এই ধরনের গানগুলো প্রেমের নানা রূপ দেখিয়েছে। তার প্রেমের গানে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি প্রকৃত সুন্দর কল্পনারও অসাধারণ মেলবন্ধন দেখা যায়। তাই যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন মানুষ প্রেমে পড়বে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, ঈশ্বরকে খুঁজবে, কিংবা মানবতাকে ভালোবাসবে, ততদিন নজরুলের গানও আমাদের জীবনে কোথাও না কোথাও বেজে উঠবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, নজরুল ইসলামকে ছাড়া আজকের দিনেও বাংলা গান ভাবা যায় না। সত্যি নজরুল তার গানের মধ্যেই অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর জীবন বিদায় নিচ্ছি, তবে বিদায় নেব গানে গানে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের আরও একটা পর্ব। হ্যাঁ, পর্বখানার নাম আজ রাতে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, না শুধু আমরা তো বলি না, আপনাদের কথাও কিন্তু আমি শুনি, এবং অবশ্যই আপনাদের টেলিফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে আমরা আপনাদের মনের কথা জানার চেষ্টা করি, অবশ্যই সেটা বিষয়ের উপর। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আজকের এই পর্বে অংশগ্রহণ করতে হলে আপনাকে ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে, অথবা যদি টেলিফোন লাইন না পান, বিজি থাকে, তখন আমাদের হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন 9402169965 এই নম্বরে। যদি কথা না বলতে চান, হোয়াটসঅ্যাপ টেক্সট করতে চান, তখনও কিন্তু অবশ্যই করতে পারেন বন্ধু হোয়াটসঅ্যাপ টেক্সট। শ্রোতা বন্ধু, আপনারা যারা আপনাদের মুঠোফোনটা খুব বেশি ব্যবহার করেন বা অল্প বিস্তর যারা ব্যবহার করেন এবং আকাশবাণী আগরতলা এফএম উচ্চায়ন্তকে ভালোবাসেন, তাদের জন্যই অবশ্যই

0: বলবো যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেই সবগুলো পেজ অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না একেবারেই। কারণ সেই প্রত্যেকটা পেজে আমাদের গোটা দিনের অনুষ্ঠান সূচি দেওয়া থাকে, তার পাশাপাশি গোটা দিনের কোন বিশেষ অনুষ্ঠান হচ্ছে সেই খবরও কিন্তু আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। একই রকমভাবে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে প্রত্যেক দিন আপনারা শুনতে পাবেন একেবারে লাইভ আমাদের অনুষ্ঠান। একই রকমভাবে এআইআর রেডিও অ্যাপেও শুনতে পাবেন, রেডিওতে তো শুনতেই পাচ্ছেন। শ্রোতা বন্ধু, তার পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি, এই যে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করবেন, সেখানে আরও একটা লাভ হবে যে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মাঝে কী কী বিষয় নিয়ে কথা হবে, কোন অতিথি আসছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন, একেবারে আপনাদের হাতের মুঠোয় থাকবে সেই ইনফরমেশন। তাই আমাদের সাথে কানেক্ট করতে আপনাদের আরও অনেকটা সুবিধা হবে। তাই শ্রোতা বন্ধু, ভুলবেন না আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করতে। শ্রোতা বন্ধু, আজ যে বিষয় নিয়ে কথা বলবো একেবারেই সহজ একটা বিষয়, আর একেবারেই খুব শোনা পরিচিত একটা বিষয়। শ্রোতা বন্ধু, যখনই আমরা কোনো ভালো জিনিস করি বা ভালো কোনো একটা বিষয় হয়, ঘটনা হয় আমাদের সঙ্গে, তখনই আমরা কেউ না কেউ অপরজনকে বলে থাকি নজর না লাগুক। অর্থাৎ নজর কী? সেই নজর একটা পরিচিত প্রার্থনা, নজর না লাগুক। এই কথাটা আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটি কথা। কেউ যদি নতুন বাড়ি কিনে থাকেন, নজর না লাগুক। কারো সন্তান খুব সুন্দর, নজর না লাগুক। কেউ নতুন চাকরি পেয়েছে, নজর না লাগুক। কেউ প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন, ব্যবসায় সাফল্য পেয়েছেন, প্রায় সব ক্ষেত্রেই যেন এই কথাটা একটা স্বতঃস্ফূর্ত আশীর্বাদ হয়ে আসে, নজর না লাগুক। কিন্তু প্রশ্ন, নজর বলে সত্যিই কি কিছু আসে, নাকি এটি মানুষের বিশ্বাস, ভয় এবং সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা একটা প্রাচীন ধারণা? আপনার কি মনে হয়? শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা কথা বলছি নজর না লাগুক এই বিষয় নিয়ে। অর্থাৎ নজরকে কিভাবে আপনি দেখেন, অর্থাৎ কেউ না কেউ কোনো না কোনো সময় আপনাকে বলেছে যে নজর যাতে না লাগে। কি সেই নজর? আপনি কি বিশ্বাস করেন এই নজর লাগাকে? অবশ্যই ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, নজর না লাগুকের আজকের এই পর্বে, আজকের এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, এবং নজর না লাগুক বিষয়টা খুবই পরিচিত আমাদের। কিন্তু কেন বলা হয় সেটা? আপনার পরিবারেও কি এর প্রচলন রয়েছে, বা আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, তারা কি বলে থাকেন এই বিষয়টা? কখনো কি ভেবে দেখেছেন এই নজর না লাগুক কথাটা বলার সাথে সাথেই কি কারোর নজর লাগবে না? এমনটা কি হয়? যদি আমরা মানি যে নজর বলতে কোনো জিনিস আছে, শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাগাত মাতৃপল্লী থেকে।
0: বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: বলছি, এমন একটা বিষয় নিয়ে আপনি কথা বললেন, এটা প্রচলিত, তার গুরুত্ব কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আছে। দেখুন, আমরা কিন্তু এটাকে উপলব্ধ করে চলে যাই না
0: একেবারেই।
1: বিষয়টা কেন আমি আপনাকে বলি, এটার কতগুলি কারণ আছে। কারণটা কেন আমি আপনাকে বলি, কিছু সংখ্যক লোক আছে, এটি কিন্তু সবার না। আপনি দেখবেন, যারা আপনার কোনো ভালো কাজকে খুব হাসি মুখে মেনে নিতে পারছে না, অন্তরে তার একটা কষ্ট হচ্ছে আপনার ভালো জিনিসটাকে দেখে, সেটা কিন্তু আপনি তার চোখ মুখ দেখে কিন্তু বুঝতে পারছেন।
0: আচ্ছা,
1: এটা কিন্তু প্রতিক্রিয়া। এই চোখের যে নজরটা কোথার থেকে লাগে, নজরটা লাগে কিন্তু আমরা বলি চোখের থেকে। কিন্তু এই দৃষ্টিটা দিলাম, আপনি দেখবেন ওর সময় এই খাবারে নজর দিবি না, আমার স্বাস্থ্যের দিকে নজর দিবি না, আমার পরিবারের দিকে নজর দিবি না। আমরা কিন্তু প্রতিনিয়ত কথাটাকে ব্যবহার করি। আসলে এটার পেছনে একটা যুক্তি আছে, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, এই নজরটাকে আমরা অ্যাকচুয়ালি চোখের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রকাশ করি যে আমার চোখের চাউনি অনেক কথা বলে না যে ফেস অফ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড।

0: চোখ কিন্তু সে ফেসের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো সুতরাং আমরা সেই বিষয়টা থেকে দূরে থাকার জন্য এটাকে আমরা অনেক সময় বলি যে নজর দেবে না বা ওর নজর ভালো নয়। অনেক সময় দেখা যায় কি, আপনি একটা লোককে দেখে বেরোলেন, আপনার কোনো অঘটন ঘটে গেল, আপনার কিন্তু মনে তখন সন্দেহের দাগ কাটবে। এটা যদিও আমরা সুপারস্টিশনের মধ্যে ধরি, কিন্তু দেখুন এখন সংস্কার কুসংস্কারের মধ্যে যদি আপনি চলে যান, হয়তো বা আমি ধরলাম এটা কুসংস্কার, আমি ধরে নিলাম, কিন্তু তারপরেও কিন্তু এটা আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু গেঁথে থাকে যে এই লোকটাকে দেখে ঘর থেকে বেরোলাম, ওখানে গিয়ে আমার একটা বিরাট ক্ষতি হয়ে গেল, এর নজরটা ভালো নয়। আসলে এগুলি বলার কারণ হচ্ছে তার যে চাউনি, তার যে দৃষ্টিভঙ্গি, এটা সবার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি। আপনার একটা সোসাইটির মধ্যে আপনি সবাইকে কিন্তু এই কথাটা বলবেন না, নির্দিষ্ট সংখ্যক কিছু লোককে কিন্তু আপনি আঙুল তুলে কথাটা বলেন। এটার কারণই হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যক লোকের যে বহিঃপ্রকাশ, তাকাবার, ওর মানসিকতা এবং তার ইন্টারনাল যে চিন্তা ভাবনাগুলি, এগুলি আপনার কাছে পছন্দ হয় না বলে আপনি কিন্তু এই কথাটা ফলাও করে তকমা লাগিয়ে হোক আর বাস্তবিক ক্ষেত্রে হোক আপনি কিন্তু এটা বলে থাকেন। একটি ঘটনাটা আসল ঘটনা হচ্ছে এটা।
1: ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎবাবু। তো বিশ্বজিৎবাবু তার মতো করে বললেন নজর লাগার বিষয়ে। আপনার কি মতামত এই বিষয়ে? নজর না লাগুক, কি কথাটা আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আমরা বলে থাকি। কোনো একটা ভালো জিনিস হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে কিন্তু এই বিষয়টা চলে আসে আশীর্বাদ স্বরূপ। এবং যদি কারোর ভালো জিনিস হতে হতেও হলো না, এমন পরিস্থিতি যদি হয়, তাহলে আমরা বলি যে নজর লেগেছে। শ্রোতা বন্ধু, আপনারা কী ভাবেন এ বিষয়ে বলুন, ফোন করে 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: নূর আলম বাবু বলুন।
2: দেখুন দাদা, ছোট থেকে শুনে আসছি নজর নজর, মা কাকিরা বলতো এই নজর লেগে যাবে রে, এদের সরে খা, এগুলো ছোট থেকে শুনে আসছি বুঝলেন।
1: আচ্ছা,
2: তো ওসব বিশ্বাস বিশ্বাস করি না।
1: আচ্ছা,
2: তবে কিন্তু ছোট থেকে শুনে আসছি, ওসব বিশ্বাস করি না, ওগুলো একটা প্রবাদ বাক্য প্রথম থেকে হয়ে আসছে, একটু সতর্কীকরণ আর কি, ওটা বাচ্চাদের একটু সতর্কীকরণ এটাই ভাবি। কিন্তু বড় হয়ে দেখছি যে হ্যাঁ, নজর বলতে কি জানেন, ওই প্রতিহিংসামূলক দৃষ্টিশক্তি,
1: আচ্ছা,
2: ওটার নাম হচ্ছে নজর। কারো কিছু ভালো দেখলে দেখবেন মানুষ যখন তার প্রতি প্রতিহিংসামূলক জায়গা তৈরি করে, যেটা এখন বড় হয়ে বুঝতে পারছি যে ওইটারই বাচ্চাবেলায় নজর বলতো আর কি।
1: আচ্ছা,
2: তখন ওটা নজর বলতো, এখন কিন্তু আমরা যেটা মানে করতে পারছি সেটা দেখা যাচ্ছে যে প্রতিহিংসামূলক যে দৃষ্টিশক্তি, এটাই এই সমাজের নজর আর কি।
1: মানে কারোর কোনো কিছু ভালো হয়ে গেল সেই জায়গাতে, সেই ভালোটা কেউ যদি সহ্য করতে না পারে, তখন কি সেটা আসে নাকি
2: খারাপ দৃষ্টি যে তাকানো দাদা? হ্যাঁ, মানে প্রতিহিংসামূলক মানসিকতা নিয়ে খারাপ দৃষ্টিতে সেটাকে দেখা, এটার নামই হচ্ছে নজর আর কি। এইটুকুই বললাম দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ, ধন্যবাদ নুরানবাবু, ধন্যবাদ। সত্যি নজরকে নিয়ে কিন্তু আমরা অনেকটাই ভেবে থাকি। কোনো একটা ভালো জিনিস করার আগে, কোনো একটা ভালো খবর এলো, এই নজরের ভয়ে কিন্তু আমরা কম্পমান থাকি, তাই নয় কি শ্রোতা বন্ধু? ধরুন আপনি কোনো একটা ভালো জিনিস ক্রয় করলেন, ধরুন একটা নতুন গাড়ি কিনলেন, আপনি ছুটে চলে যাচ্ছেন সেই গাড়িটাকে নিয়ে মন্দিরে, সেখানে হয়তো গাড়িটার মধ্যে পুজো করাচ্ছেন, হ্যাঁ সেটা করা প্রয়োজন, কিন্তু নজর যাতে না লাগে তার জন্য কিন্তু আরও এক দুটো জিনিস এক্সট্রা করাচ্ছেন। একই রকমভাবে বাচ্চা ছোট থাকলে সেইখানেও একই রকমভাবে সে তার যাতে নজর না লাগে তার জন্য কালার টিকা তাকে দেওয়া হয়। কী সেই নজর, একবার কি ভেবেছেন শ্রোতা বন্ধু? বা এই নজরের কি কোনো গল্প রয়েছে আপনার জীবনে? জানান তাহলে আমাকে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? অবনীবাবু বলুন। অবনীবাবু,
3: কথা বলছি।

0: तो ये सीखी तो कथा तो बोलते पड़े सर, हमने सब कथा बोलते तब कथा बोलते पड़े जो कल सब पाबना पाबना ये अंधविश्वास मन कर
1: আচ্ছা, সেটা অন্ধবিশ্বাস আপনি মনে করেন?
0: আমি কথা বলতে পারি স্যার, কিন্তু কাজের মধ্যে কি আসবে না আসবে না কি বুঝাতে চাই আর কি।
1: ওকে ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, অবনীবাবু যতটা বললেন বুঝতে পারলাম যে তিনি সেটাকে অন্ধবিশ্বাস বলে মনে করেন। হতে পারে অন্ধবিশ্বাস, কারণ আমরা যদি সাইন্টিফিক্যালি ভাবি তাহলে সেখানে একজনের আমার কোনো একটা ভালো জিনিস ভালো লাগুক কিংবা না লাগুক, তার প্রভাব সে যদি কোনো কাজ না করে, কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট না করে ন্যাচারাল অর্ডার অফ থিংসকে, তো সেই জায়গাতে কীভাবে তার শুধুমাত্র পছন্দ করা বা না করাটাকে আমার কোনো কাজের উপর এফেক্ট আসবে, সে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে এখানে বন্ধু, তাই নয় কি? কিন্তু তারপরেও হঠাৎ যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তখনই কিন্তু আমরা সেই নজরকেই দোষীর কাট করাই দাঁড় করাই, তাই নয় কি? হ্যাঁ শ্রোতা বন্ধু, শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আপনার জীবনে এই নজরের কী গল্প রয়েছে। নজর না লাগুক এই কথাটা তো আমাদের সবার পরিচিত, নজর সম্বন্ধীয় কোনো ঘটনা কি আপনার জীবনে রয়েছে জানান আমাকে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো, নমস্কার।
2: নমস্কার স্যার, আমি ঈশান দেব নাথ বলছি চন্দ্রপুরের সঙ্গে।
1: ঈশান বাবু বলুন।
2: সুন্দর একটা জিনিস আমাদের নজর না লাগায়। দেখুন, নজর যাতে শিশুতে না লাগে এটা ছোট থেকে দেখেছি, বড় একটা কাজল দিয়া দেয় কপালে বা এই কানের ইস্যুতে, কারণ নজর না যেন লাগে। কিন্তু বাস্তবে কিন্তু নজর লাগে, আমার নিজে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি, এমনও বলেছে বাচ্চাটা কি সুন্দর। হ্যাঁ, নাম বলবো না, আমি নিজে দেখেছি আধা ঘন্টা এক ঘন্টা মধ্যে বমি সর্বনাশ। কিন্তু এটা অনেকে বলে এটা এই নজর লাগাটা একটা কাল্পনিক বা যে অনেকে বিশ্বাস করেন, তো আমার চোখের সামনে আমি যা দেখেছি তা বাস্তবে সত্য। সবার নজর তো এক না স্যার।
1: আপনি কি মনে করেন, আপনার জীবনে তো তার একটা গল্প তো আপনি বললেন ছোট করে, তো আপনার কি বিশ্বাস এই নজর লাগাকে কেন্দ্র করে?
2: দেখুন, নজর লাগাটা এই আমি বিশ্বাস করি, কারণ নজর সবার লাগে না, কারণ হ্যাঁ যারা ঈশ্বরের নাম করে সৎপথে আছে সবসময় তাদের নজর লাগে না, কিন্তু যারা ওই ভিতরে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, যারা পরের ইয়তে দেখতে পারে না, ভালোটা দেখতে পারে না, হ্যাঁ তারা তাদের নজর লাগে, বাস্তবে এটাই সত্য।
1: অর্থাৎ আপনি বলছেন যেই মানুষরা তাদের একটু কুটিল মন রয়েছে তাদের নজরটা ভালো মানে লেগে যায়, খারাপ হয় তাদের নজরের জন্য, সেটাই কি?
2: যারা ঈশ্বরের নামে আছে বা ভগবানের নাম করে
1: আচ্ছা
2: সব পথে চলে তাদের নজর লাগে, আরো
1: ঠিক ঠিক ঠিক ঠিক
2: উন্নত হয়।
1: অসংখ্য ধন্যবাদ ঈশান বাবু, অসংখ্য ধন্যবাদ।
2: নমস্কার
1: নমস্কার। ঈশানবাবু বললেন যে তার জীবনে এমন অনেক নজর লাগার ঘটনা তার প্রমাণ তিনি পেয়েছেন, যদিও বিজ্ঞানের দ্বারস্থ যদি আমরা হই ঈশানবাবু যেই ঘটনাগুলোর কথা ব্যাখ্যা করেছেন সেটাকে নিয়ে প্রশ্ন অনেকগুলোই থেকে যায়। তারপরেও বিজ্ঞানের ঊর্ধ্বে উঠেও আমাদের যে লোকাচার রয়েছে তার অনেক কিছু আমরা মেনে চলি।

0: প্রতিনিয়ত। আমরা হয়তো অনেকেই জানি তার সাইন্টিফিক এক্সপ্লেনেশন, অনেকেই হয়তো বিজ্ঞান নিয়েই পড়াশুনো করেছি, কিন্তু তারপরেও মা দিদা ঠাকুমা তাদের কথার মধ্য দিয়ে এমনভাবে সেই লোকাচার আমাদের মধ্যে বসে যায় যে সেটা কোন সময় আমরা মেনে নিচ্ছি সেটাও আমাদের খেয়াল থাকে না। বন্ধু, আপনার সাথেও কি এমন হয়েছে? জানান ফোন করে 0381-232-6253 এই নম্বরে। বন্ধু রয়েছেন সাথে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি শেখেরপুর থেকে আশিস দেব বলছি।
0: নমস্কার আশিস বাবু, বলুন।
1: এটা নজর নিয়ে কথা বলছেন তো না?
0: হুম হুম।
1: আসলে নজর আমাদের নতুন না, এই বর্তমান যে এই ডিজিটাল যুগেও প্রাচীনকাল থেকে নজর একটা শব্দ চলে এসেছে। ধরুন আপনার জমিতে ভালো ফসল হলো, সেই ফসলের দিকে জুতো টাঙানো হলো, বা একটা ছোট বাতিলে কালো মাটি মেখে চুন দেওয়া হলো, মানুষের নজর লেগে যাবে। আসলে আমার অভিজ্ঞতায় যেটা কি আমার নাও আইমিন কৃষি, এই অভিজ্ঞতা আমি বহু কৃষিকাজে বহু ভালো সাফল্য পেয়েছি। আমার ক্ষেতে যখন ফসল ভালো হয়, জুতো টাঙানো থাক বা কোনো আলাদা সিটিয়েট করা থাক, দূরের কথা, মানুষকে দেখে এনে আমি ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাবলিকে ডেকে এনে থাকি। এরপর কথাটা তো কি জানেন, আমার ভাইয়ের দাবি ছিল, ছোট ভাইয়ের 8-9 লিটার দুধ দেওয়া হতো, সে প্রকাশ্যে নদীর পার, নদীর তোর যখন গাছ খেতে তখন সে সবাই দেখিয়ে হ্যাঁ গাই থেকে দুধ টেনে বের করতো। তার তো নজর লেগেছি। আজকে আমরা বুঝলাম লেগে থাকতো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী
0: নমস্কার। তো আশিস বাবু মূলত বললেন যে নজর লাগাটা একটা ভ্রান্ত ধারণা, এবং যদি এমনই হতো তাহলে হয়তো কেউ ভালো কাজ করতে পারতেন না, কারণ কারোর না কারোর নজর তো সেখানে লাগতেই পারতো। হ্যাঁ, কোনো অংশে হয়তো এটাও ঠিক। আপনার কি মতামত শ্রোতা বন্ধু? নজর না লাগুক, এই কথাটি আমরা প্রতিনিয়ত শুনে থাকি। নজর নিয়ে আপনার কি গল্প রয়েছে? নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি মণিপাল বলছি।
0: নমস্কার মণিদেবী, বলুন।
2: এই যে নজর কথাটা, চোখ খাটলে তো মানুষ দেখবে, চোখের নজরে তো আমরা অনেক কিছু দেখি, ভালো মন্দ উচিত সবকিছু আমরা দেখি। এই যে আগের দিনে যে ধারাবাহিক কথাটা চলে আসছে, এই নজরটা ভালো না, এই বাচ্চাদের কপালে বড় করে টিপ দেওয়া, লোকের নজর লাগবে, এটা তো হীনতার পরিচয়। আমি মনে করি চোখ যখন আছে আমি তো দেখবই, এটা কুসংস্কার আমার কাছে। আমি মনে করি আমার আমার নজরে যদি কোনো কারো ক্ষতি হয় তাহলে তো আমি তো বিরাট একটা লোক হয়ে গেলাম, আমার আমার নজর লোকের ক্ষতি হবে, এটা আমি পক্ষপাতী নই। আমি মনে করি চোখ যখন আছে আমরা সব কিছুই দেখবো, ভালো মন্দ সব কিছুই দেখবো। আমি এটা যদি আমি মনে অনেকেই মনে করেন এটা ওর নজরটা ভালো নয়, ওর থেকে আমি তফাত থাকবো, কিন্তু না, এটা ঠিক নয়। চোখ ভগবান দিয়েছেন, আমরা দেখবো সব কিছু, ভালো মন্দ সব কিছুই দেখবো। নজরটা তো চোখের নজর ঈশ্বর দিয়েছেন, আমাদের চোখ পঞ্চেন্দ্রিয় দিয়েছেন আমাদের সবকিছু, বিশেষ করে চোখটা আমাদের পৃথিবীটাকে।
0: অর্থাৎ আপনি তাহলে এই বিষয়টাকে বিশ্বাস করেন না, এই নজর লাগার যে বিষয়টা?
2: আমি বিশ্বাস করি না।
0: আচ্ছা,
2: আমার আমার চোখ আছে, আমি দেখবো ভালো মন্দ বিচার করবো সবকিছু, কিন্তু নজর নজর শব্দটা আমার কাছে এটা আমি মানি না। রাখলাম, নমস্কার।
0: ধন্যবাদ মনু দেবী, ধন্যবাদ।

0: তো যারাই বলছেন, বেশিরভাগ কিন্তু বলছেন যে নজর লাগার এই বিষয়টা তারা মানেন না। তবে তার পাশাপাশি একজন কিন্তু এটাও বললেন যে নজর লাগার বিষয়টা বাস্তব, কোথাও না কোথাও তো এই নজর লাগার একটা বিষয় রয়েছে। শ্রোতা বন্ধু, নজর লাগা বলতে আমরা কি বুঝি? সহজ ভাষায় যদি বলি, আমরা কোনো ব্যক্তি বা জিনিস খুব ভালো অবস্থায় থাকলে অন্যের ঈর্ষাপূর্ণ বা অশুভ দৃষ্টির কারণে তার সেই ভালো অবস্থার ক্ষতি হওয়া। লোকবিশ্বাসে নজর কখনো ইচ্ছাকৃত, আবার কখনো অনিচ্ছাকৃত হয়। অর্থাৎ কেউ আপনার ভালো দেখে মনে মনে ঈর্ষা করলেই যে সে আপনাকে ক্ষতি করতে চাইছে, এমনটা বিশ্বাস করা হয় না সবসময়। অনেক লোকবিশ্বাসে বলা রয়েছে অতিরিক্ত প্রশংসা বা বিস্ময়ের দৃষ্টিও নাকি নজর লাগাতে পারে। তাই তো কখনো কোনো সুন্দর শিশু দেখলে অনেকে বলেন, বাহ কি সুন্দর, নজর না লাগুক। এই কথাটা খুব সহজভাবেই হয়, যেমনটা ঈশানবাবু কিন্তু বলছিলেন কিছুক্ষণ আগেই এমন একটা ঘটনার কথা। সত্যি শ্রোতা বন্ধু, আপনারাও ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আপনার জীবনের নজর লাগার বা না লাগার ঘটনা। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
1: হ্যাঁ দেখুন, নজর না লাগে এরকম বলা হয় ঠিকই, তবে কিছু কিছু মানুষের নজর আছে খুব মানে খারাপ। হ্যাঁ, তারা যেটা মুখে বের করে বা দেখেছি সেটা মানে ফলে যায়। ধরুন আমার আমরা কতজনই বলছি, কিছু মানুষ আছে দেখবেন কারো ভালো উন্নতি হচ্ছে, কেউ ভালো খাচ্ছে, ভালো করছে, ভালোভাবে থাকছে, তার দিকে কিন্তু নজর কিছু মানুষের সব সময়ই থাকে। বিশেষ করে আমি দেখেছি আমাদের তো এরকম রয়েছে, যেহেতু আমরা একটা সময় খুবই খারাপ অবস্থায় ছিলাম, এখন সেখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি, অবশ্য সেটা আমাদের সৎভাবে উপার্জন করে। হ্যাঁ, তো এখন দেখি অনেক মানুষের নজর আমাদের দিকে কিন্তু খারাপ নজরেও অনেকে দেখে। আবার আমি দেখেছি একজন আমাদের এখানে আছেন, এই মানুষটা কোনো বাচ্চা ছেলে বা কোনো মানুষ বা কোনো দিকে যদি একবার নজর দেয় তাহলে কিন্তু সেই বাচ্চাটার তো ক্ষতি হয়। আবার খাবার সময়তে যদি আসে সেখানেও দেখেছি মানে ওর নজরটাই এতটা খারাপ, মানে ক্ষতি করেই খারাপ হয় কিছু না কিছু। আবার যখন বেরিয়ে যায় তার মুখ দেখে যদি যাওয়া হয় তাহলে সেদিনে যাত্রা মানে যে কাজে যায় সেই কাজটা সফল হয় না। আছে কিছু কিছু মানুষের নজর খারাপ আছে, যাদের দৃষ্টি পড়লে সমাজ সংসার পরিবার অনেক কিছুরই ক্ষতি হয়। তবে সব নজর যে খারাপ সেটা কিন্তু নয়, তবে কিছু কিছু মানুষের নজর খারাপ থাকে।
0: এই যে সেই মানুষটার নজরটা যে খারাপ আপনি বলছেন, সেটা আপনি কি করে বুঝতে পেরেছেন বা আপনারা যারাই বোঝেন সেটা সেটা কিভাবে বোঝেন যে সেই মানুষটার নজরটা খারাপ রয়েছে?
1: হ্যাঁ, কারণ আমরা তো প্রমাণ পেয়েছি হাতে নাতে। হ্যাঁ, যে অন্য মানুষ এলো কোনো কিছু নয়, সে যেদিনই আসে সেই দিনই ওইটা হয়। তাহলে এবং শুধু আমি বলে নয়, আমাদের আশেপাশে পাড়া পাশাপাশি বাড়ি বা সবাই কিন্তু একই কথা বলে। হ্যাঁ, যে ওর মুখ দেখে গেলাম আমার এই কাজটা সম্পন্ন হলো না, সফল হলো না। হ্যাঁ, ওর মুখটাই নজরটাই খারাপ। আবার অনেক বাচ্চার মারাও বলে যে আমার ছেলেটা বেশ কি সুন্দর খেলছিল, ইয়ে করছিল, বাড়িতে যেই এলো অমনি ছেলেটার দিকে নজর দিল, সেই দিন থেকে ছেলেটার শরীর খারাপ হয়ে গেল। তো এরকম সবাই বলে। তাহলে একটা মানুষের জন্য সবাই যদি একই কথাটা বলে তাহলে নিশ্চয়ই সেই মানুষটার নজর দোষটাই আমরা দেখবো যে খারাপ।
0: আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ অম্বিকা দেবী, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। শ্রোতা বন্ধু, অম্বিকা দেবী তার মনের কথা অভিজ্ঞতা জানালেন। এবং শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা কিন্তু এই নজর

না লাগুক, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে শ্রোতা বন্ধু, আমরা কিছুক্ষণের জন্য আজ রাতের এই পর্ব থেকে বিরতিও কিন্তু নেব, কারণ ঠিক রাত 10টা থেকে 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইটস দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হয়ে আপনাদের রিলে করে শোনানো হবে। এবং তারপর 20 মিনিটের পর আবারও ফিরবো আমরা আজ রাতে আজকের বিষয় নিয়ে আলোচনায়। শ্রোতা বন্ধু, আজকের বিষয় জানিয়ে আমরা আলোচনা করছি, নজর না লাগুক। শ্রোতা বন্ধু, আর 20 মিনিট পরে অবশ্যই আপনারা আবারও ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে জানাবেন যে কেন আপনারা মনে করেন যে নজর লাগে বা লাগে না, আপনাদের মতামত কী, আপনাদের অভিজ্ঞতা কী। শ্রোতা বন্ধু, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইটস। ফিরছি আবার এই বিরতির পর।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি নজর না লাগুক এই বিষয় নিয়ে। শ্রোতা বন্ধু, নজর না লাগুক, আমরা এই কথাটার সাথে অনেকেই খুব পরিচিত। শ্রোতা বন্ধু, আপনার জীবনে নজর লাগার কি কোনো ঘটনা রয়েছে? নজর লাগার বা না লাগার যে কোনো ঘটনা আপনি আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আপনার কি অতিরিক্ত ভালো কিছু হলেই নজরের ভয় হয়? খেয়াল করলে দেখা যাবে আমরা সাধারণত নজর শব্দটি ব্যবহার করি ভালো কিছুর সঙ্গে, দুঃখের সময় কিন্তু খুব কমই বলি আমার দুঃখে নজর লেগেছে, বরং বলি ভালোই চলছিল, হঠাৎ কী যে হলো। এই হঠাৎ কী যে হলো এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। মানুষ স্বাভাবিকভাবেই কোনো ঘটনার কারণ খুঁজতে চায়। একদিন পর্যন্ত সব ঠিকঠাক ছিল, পরের দিন হঠাৎ কোনো সমস্যা হলো, তখন আমাদের মন একটা ব্যাখ্যা খোঁজে। সে ব্যাখ্যার একটা পুরনো সাংস্কৃতিক রূপ হলো নজর লেগেছে। অর্থাৎ কোনো মানুষের ঈর্ষাজনিত কোনো নজর যদি আমাদের উপর থাকে, তাহলে সেই কাজটা খারাপ হবে, না হলে এছাড়া তো আর কোনো ব্যাখ্যা নেই, তাই হয়তো আমরা সেটা ভাবি। আপনি কি ভাবেন শ্রোতা বন্ধু? ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো হ্যালো বাবু, আপনি আছেন? নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি কোলাঘাট থেকে নীলমণি বর্মা বলছি।
0: নীলমণি বাবু, নমস্কার, বলুন।
1: নজর, তাই না? নজর বলতে গেলে আধুনিক যুগে, আধুনিক বিজ্ঞান যুগে নজর বলে বলতে গেলে কুসংস্কার বলতে হয়।
0: আচ্ছা,
1: কুসংস্কার।
0: কুসংস্কার বলতে হয়, ওকে।
1: বাস্তব জীবনে নজর লাগার না লাগা নির্ভর করে আগের সামাজিক পালকের সামাজিক ব্যবস্থার উপরে। কেউ কে বলে নজর লেগেছে, কেউ কে বলে নাই, হ্যাঁ, যার ফলে সে নজর কি হোক, ধরুন একজন এক শস্য বা যে কোনো ফসল ভালো হলো, কিন্তু অতি সে কারণ এটা যে কোনো কারণে কীটনাশক বা এটা আক্রমণ হয়ে গেছে, ফসলটা সবটা নষ্ট হয়ে যাচ্ছে। আধুনিক যুগে
0: নমস্কার।

মুনিবাবু বললেন যে পুরো বিষয়টাই একটা কুসংস্কার তার মনে হয়। এবং তিনি আরো বললেন যে ফসলের যে একটা উদাহরণ তিনি দিলেন, এই ফসলের উদাহরণের মধ্যে তিনি বললেন যে যখন কারোর খুব ভালো ক্ষেত খামারে যখন খুব ভালো ফসল হচ্ছে, তখন অনেকেই হঠাৎ যদি সেখানে কোনো ব্যাঘাত ঘটে, ফসল নষ্ট হয়ে যায়, তখন সাধারণভাবেই আমরা বলে থাকি যে নজর লেগেছে। কিন্তু নীলমণিবাবু অন্তত বিশ্বাস করেন যে সেখানে নজর লাগার মতো কোনো বিষয় নেই, সেখানে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, সেই কারণটা আমরা খুঁজে বার করছি না বা বার করতে চাইছি না, তার জন্যই হয়তো খুব সহজভাবে নজর লেগেছে এই কথাটা বলে আমরা চলে যাই। আর আমাদের মনের থেকে যে আশীর্বাদটা আসে নজর না লাগুক, সেটা হয়তো সেই ভয়কে ভিত্তি করেই করা হয়, কারণ সেই ভয়টা তার কোনো ব্যাখ্যা আমরা পাই না, তাই হয়তো আমরা সেই ব্যাখ্যাকে মনকে বোঝানোর জন্য নজর না লাগুক বলে থাকি। আপনার কি মতামত শ্রোতা বন্ধু, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি নজর না লাগুক। শ্রোতা বন্ধু, নজর আপনাদের জীবনের কতটা ভূমিকা রাখে? আপনি কি বিশ্বাস করেন নজর লাগাকে কেন্দ্র করে? আপনার কি মতামত রয়েছে এই বিষয়ে? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আমরা কেউ যদি নতুন গাড়ি কিনি, নতুন গাড়ি কিনলে কোথাও কালো দাগ, লেবু, লঙ্কা বা অন্য কোনো প্রতীক ব্যবহার করার চল রয়েছে। উদ্দেশ্য, অশুভ নজর থেকে রক্ষা। ব্যবসার ক্ষেত্রে যদি বলি, দোকান ভালো চলছে, বিক্রি বাড়ছে, তখনই অনেকে বলেন কারো নজর যেন না লাগে। নতুন চাকরি, পদোন্নতি, পরীক্ষায় ভালো ফল, এইসবকেও এখনও নজর লাগার আশঙ্কার সাথে যুক্ত করা হয়। প্রেমের সম্পর্ক ধরুন ভালো চলছে, দাম্পত্য জীবন সুখের, তখনও মজা করে বলা হয় তোদের যেন কারো নজর না লাগে। আর সোশ্যাল মিডিয়ার কথা তো বলতেই হয়। আজকের দিনে নজরের ধারণা আরও একটি নতুন জায়গা পেয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের দুনিয়ায়। কেউ নতুন ছবি দিলেন, আপলোড করলেন, নতুন বাড়ির ছবি দিলেন, ঘুরতে গেলেন, সাফল্যের খবর জানালেন, তারপর কোনো সমস্যা হলে কেউ কেউ বলে বসেন এত কিছু পোস্ট করেছিলে নজর লেগেছে। শ্রোতা বন্ধু, নজর কাটানোর নানা লোকাচারও কিন্তু রয়েছে। নজর থেকে বাঁচতে বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের প্রথা রয়েছে। কোথাও শিশুর কপালে কালো টিপ দেওয়া হয়, কোথাও বাড়ির সামনে লেবু লঙ্কা ঝোলানো হয়, কোথাও গাড়ির কালো সুতো বাঁধা হয়, কোথাও মরিচ, লবণ বা অন্যান্য জিনিস দিয়ে নজর কাটানো হয়, কেউ আবার নির্দিষ্ট মন্ত্র বা প্রার্থনাও করে থাকেন। এই প্রথাগুলোর অনেকটাই লোকসংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্যের অংশ। অর্থাৎ এগুলো শুধু কুসংস্কার বলে উড়িয়ে দিলে আমাদের সংস্কৃতির একটা অংশকে বোঝা হয়ে ওঠে না। আবার এগুলোকে বৈজ্ঞানিকভাবে যদি আমরা প্রমাণিত প্রতিরোধ ব্যবস্থা, একেবারেই সেটা বলা যায় না। এখানেই আসে বিশ্বাস এবং বাস্তবতার পার্থক্য। হ্যাঁ শ্রোতা বন্ধু, বিশ্বাস এবং বাস্তবতার যে পার্থক্য সেটা তো একটা রয়েছেই, সেটা একটা লড়াই প্রতিনিয়ত চলছে সেখানে। তাহলে কি সত্যিই নজর লাগে? এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শ্রোতা বন্ধু, নজর কি তাহলে আসলেই ঠিক ঠিক লাগে? ইজ নজর রিয়েল? যে প্রশ্নটা হয়তো সোশ্যাল মিডিয়াতেও আপনি কোথাও না কোথাও ঘুরে ফিরে পাক খেতে দেখতে পেয়েছেন। নজর লাগার ধারণার পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ তো নেই। যে অন্যের দৃষ্টি, ঈর্ষা বা প্রশংসা কোনো অপ্রীতিকর শক্তির মাধ্যমে একজন মানুষের শরীর, সম্পদ বা ভাগ্যের ক্ষতি করতে পারে। কিন্তু এর মানে এই নয় যে মানুষ যে অভিজ্ঞতাগুলোকে নজর বলে মনে করে সেগুলো মিথ্যে। ঘটনাটা সত্য হতে পারে, কিন্তু তার ব্যাখ্যা অন্যরকম হতে পারে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি পূর্ব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: নমস্কার প্রবীর বাবু, বলুন।
1: নমস্কার দাদা ভাই, বলছি যে দেখুন, নজর বলে কোনো কিছু নেই দাদা ভাই, এটা কুসংস্কার আমি মনে করি। কারণ দেখুন, মা যখন, আমরা যখন ছোট ছিলাম, মা যখন, মা আর কি মানে আমাদেরকে কপালে একটা টিপ, বড় করে কাজলের টিপ দিয়ে দিত, আর বাঁ দিকে একটা মানে একটা কালো টিপ দিয়ে দিত, সবাই বলতো যে নজর লাগবে ছেলের, ওই জন্য দুটো টিপ। কিন্তু সেটা নয়, ছেলেকে দেখতে ভাল লাগবে সেইটা হচ্ছে দুটো টিপ। হ্যাঁ, এবং আমার মাঝে মাঝে দেখবেন মারা সেই ভোরবেলায় সকালে উঠে মানে উঠুনে গোবর নেতা দিত, মানে মেরুলি বলে আর কি। তো সেই মেরুলিটা কেন দিত, যে লক্ষ্মীর বাস আমাদের বাড়িতে, সেই জন্য লক্ষ্মী মানে ইয়ে করবে, বিরাজ করবে, তার জন্য ওই মেরুলিটা দেওয়া হতো। সবাই বলতো না, ওটা দোষ কাটানোর জন্য ওটা মেরুলিটা দেওয়া হচ্ছে, সেটা নয়। হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু দাদা ভাই আমরা দেখেছি মানে অনেক অনেক জায়গায়, যেমনি আমাদের দোকানে ওই 5টা লেবু আর 3টে লঙ্কা ঝুলিয়ে দেওয়া হয় যে নজর দেওয়া নয়, ওটা নজর নয়, ওটাকে আর কি

0: লোকের মানে যে মানে চোখের দৃষ্টিটা সেইটাকে কম করার জন্য ওইটা লাগানো, যে ওইটা আগে চোখ পড়লে তাহলে তার মনের মধ্যে এই যে যেমনি আমি হয়তো খেতে বসেছি কেউ এসে এলো তখন আমার যদি কোনো পেট খারাপ হয় তারপর ও নজর দিয়ে গেল, তা নয় আমার হয়তো খাবার কোনো অপগুণ হয়েছে তার জন্য আমার মানে পায়খানা হচ্ছে কিংবা আমার পেট খারাপ হয়েছে, এই যে লোকের যে কথাবার্তাগুলো এইগুলো কিন্তু মানে কুসংস্কার বললেই বলা চলে। কারণ নজর খারাপ কি, ওই যে একটা গান আছে না, চোখের নজর কম হলে কি আর আমার কি হবে, তো সেই জায়গাটা এই গানটার খুব মাধুর্য রাখে দাদাভাই। এবং আমরা জীবনে কোনোদিন এই যে মা যখন আমরা যখন হয়তো কোথাও বেরোলাম বাইরে যাব, মা তখন হয়তো দুর্গা দুর্গা বলে, এবারে আমার যদি কপালে থাকে না দাদাভাই কিছু না কিছু অঘটন হলে তখন আমি কি মাকে বলবো তোমার নজরটা খারাপ, এটা বলা যাবে দাদাভাই? তো সেই জায়গা থেকে কিন্তু আমরা মানে এই জিনিসগুলো কুসংস্কারগুলো নিজেদেরটা নিজেরা বয়ে নিয়ে আসি, এগুলোর জন্য কোনো কিছু আমাদের হবে না। যেটা কপালে আপনার আছে ভাগ্যে আপনি সব সময় চিন্তা করবেন আপনার কপাল, কপালের নাম গোপাল, তো সেই গোপাল যেখানে থাকবে কপালও সেইখানে থাকবে, আপনার খারাপ হলে খারাপ হবে যদি ভালো হয় তাহলে ওই কপালের জোরেই হবে, এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন,
1: নমস্কার ধন্যবাদ। শ্রোতা বন্ধু, সত্যি প্রবীরবাবুও বললেন যে কুসংস্কার এবং সেখানে কারোর নজরের উপর তো আমাদের হাত নেই, তাই নয় কি শ্রোতা বন্ধু? কে কীভাবে দেখছে, কে কী আমাদের ব্যাপারে ভাবছে, তার উপর আমাদের কোনো হাত নেই, তার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তো যেহেতু সেখানে কন্ট্রোল নেই, তা নিয়ে ভেবে শুধু শুধু আমাদের নিজেদের শান্তি নষ্ট করে কী লাভ আছে? তার থেকে বরং যে জিনিসটা খারাপ হয়েছে তার কারণ যদি আমরা বার করতে পারি তাহলে হয়তো কিছু না কিছু ভালো হবে সেখান থেকে। শ্রোতা বন্ধু, যারাই ফোন করছেন আরও একবার বলে রাখি আপনাদের, প্রত্যেক দিন অবশ্যই আপনারা জানেন এই বিষয়টা, যখনই আপনারা ফোন করছেন আমাদের টেলিফোন লাইনে দয়া করে আপনাদের রেডিও সেট থেকে খানিকটা দূরে গিয়ে তারপর ফোন করবেন, অথবা রেডিও সেটটি বন্ধ করে তারপর ফোন করবেন, না হলে তার শব্দে কথা বলা সম্ভব হবে না। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন তো? না,
1: নমস্কার, শুনতে পাচ্ছি, কে বলছেন?
2: এক একজনের তো এক এক রকম কথা বলে, কারো ঠিক কারো বেশি, কিন্তু সবাই কিন্তু দুঃখী। যদি কোন সুন্দর মেয়ে থাকে আর কি, অপর আর একটা মেয়ে কিন্তু তার হিংসা করবে, কিন্তু সেই সুন্দরী মেয়েটা কিন্তু জানে না যে আমার পিছনে একদিন আয়না দাঁড়িয়ে আছে, একদিন আমিও পুষ্টি দিয়ে যাবো, ঠিক না বলেন?
1: আচ্ছা,
2: ঠিক কিনা বলেন? নজর লাগে না, আমাদের পাড়ায় একটা মেয়ে আছে মোটা আর কি, আমরা ওকে বলে ডেডি বলি তুই মোটা, মেয়েটা বলে বেশি করে বলেন, তাহলে আমি বেশি করে খাবো, ওই মেয়ে তো রোগা হচ্ছে না,
1: দিলীপবাবু কিন্তু খুব মজার একটা বিষয় বললেন যে এই নজর যেটাকে আমরা খারাপ ভাবে নিচ্ছিলাম সেই নজরটাকে কিন্তু আমরা পাল্টা ভালোভাবে লাগাতে পারি, অর্থাৎ সেই জায়গাতে কেউ যদি সেখানে স্বাস্থ্যবান হন তাহলে তিনি যদি চান যে তিনি স্লিম অ্যান্ড ফিট থাকবেন, তাহলে কেউ যদি সেখানে নজর দিতে শুরু করেন তার দিকে তাহলে সে তার স্বাস্থ্য কমে যাবে, এমন বিষয়টা সেটা হয়তো একটা চিট কোডের মতো হয়ে যাচ্ছে। যাই হোক, সেই বিষয়টা একটা খুব মজার বিষয় দিলীপ বাবু আমাদের সাথে ভাগ করে নিলেন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আকাশদীপ দাস বলছেন?

0: হ্যাঁ বলুন, আজকের বিষয় নিয়ে বলুন, আপনার কথাটা শোনা যাচ্ছে না ঠিকভাবে, একটু জোরে বলুন, আরেকবার বলুন। এই মুহূর্তে যে অনুষ্ঠানটা চলছে, দয়া করে অনুষ্ঠানটা শুনুন। আমরা এখন তো অনুরোধের আসন নয়, তাই এই মুহূর্তে অনুরোধটা অবশ্যই আপনার রাখতে পারবো না আমি। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: গন্ডগোল আরম্ভ করে মা গো মা,
0: নমস্কার।
1: মূর্তি, হ্যালো হ্যালো,
0: শ্রোতা বন্ধু, আপনারা যখনই ফোন করছেন তখন অবশ্যই খেয়াল রাখবেন ফোনটা কখন কানেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 03-8123-2-6-2-5-3 এই নম্বরে, এবং তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আজ আজ সাথের এই পর্বে আমরা কথা বলছি নজর না লাগুক এই বিষয় নিয়ে। শ্রোতা বন্ধু, নজর নিয়ে আমাদের এতটা ভয় কেন? হয়তো ভালো জিনিসটা হঠাৎ খারাপ হয়ে যায় তার জন্য, এবং তার কোনো ব্যাখ্যাও আমরা পাই না তার জন্যে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? না, বন্ধুকে পেলাম না, যাই হোক। শ্রোতা বন্ধু, তাহলে সত্যি কি নজর লাগে, কি মনে হয় আপনার? ঘটনা যদি সত্য হয়, কিন্তু তার ব্যাখ্যা কিন্তু অন্যরকম হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একজন শিশু যদি অসুস্থ হয়ে পড়েছে, পরিবারের অনেকেই বলে যে নজর লেগেছে, শিশুটি সত্যিই অসুস্থ, কিন্তু অসুস্থতার কারণ হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া, খাদ্যাভ্যাস, ঘুমের অভাব বা অন্য কোনো শারীরিক কারণ। অর্থাৎ ঘটনাটা সত্য, কিন্তু কারণ হিসেবে নজরকে ধরে নেওয়া প্রমাণিত নয়। আর এইভাবে নজরের দোষ দিতে দিতে আমরা নজরকে এমনভাবে ভয় পাচ্ছি, কারণ ঘটনাটা, যেই ঘটনায় একটা খারাপ ঘটনা ঘটল না কেন, তার দোষটা যখন নজরের উপর পড়ছে, তখন স্বাভাবিকভাবেই আমরা ভয়ে ভীত হয়ে থাকছি যে এই বুঝি নজর লেগে গেল। তাই আমরা নিজেদের ভালো থেকেও, ভালো কোনো জিনিস থেকেও কোনো না কোনোভাবে ভয়ে থাকছি। যদি ভালো হয়, তারপরেই যদি আবারও খারাপ হতে শুরু করে, নজর লাগা তাকেই হয়তো বলে, এবং তার জন্যই হয়তো আমরা ভয় পাই তাকে। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার অনুষ্কা।
0: নমস্কার
2: মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুস্তিদা জেলার কেলা।
0: নমস্কার মিল্টন বাবু, বলুন।
2: নিউজ অন এয়ার অনুষ্ঠানটি প্রথমে আমি খুব সুন্দর করে আপনাকে প্রথমেই বলবো, অভিনন্দন জানাবো। নজর কিন্তু আমার ফেসবুক পেজে লাগে, যখন আপনার এই সুন্দর ছবিটা ব্যানারের সাথে দেওয়া হয়েছে ফেসবুকে, এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের যে ব্যানারটা তৈরি করা হয়েছে এবং সকলের জন্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, আমার অবশ্যই খুব কষ্ট দেওয়া, যাতে আমরা সকল দেখতে পাচ্ছি আপনি সুন্দর করে দাঁড়িয়ে মানে বসিয়ে দিচ্ছে, সামনে ক্যাচার হয়েছে এবং বিষয়টি সুন্দর করে লিখে দিয়েছেন, এটা কিন্তু নজর রাখছি দাদা, এটা কিন্তু নজর রাখছি। আর দেখুন দাদা, আসলে এটা বলতে কি, নজর লাগাটা কিন্তু আমাদের নজর আছে বলেই কিন্তু লাগতে পারে, হতে হোক না সে নজর লাগা কোনো প্রিয়তমার উপর, ভালোবাসার বিশ্বস্ত অনুভূতি সতেজ আলপ নেখে দেয় মনের মধ্যে, দুটি মনের মিলনকে কিন্তু একমাত্র নজর লাগাটাই তো করতে পারে, তাই না বলুন? এটা রোমান্টিকের একটা উপন্যাসের পৃষ্ঠা কথা বললাম, কখনো বা সেই নজর লাগাটা যদি কুসংস্কারের প্রতি এটা বিতর্কিত ব্যাপার আমি আলোচনা করবো না, তবে কখনো কোনো সময় নজর লাগার জন্য প্রোটেকশন দেওয়াটাও একটু বড়দের গুরুজনদের কথা শোনাটার প্রয়োজন। আমি যে বলো না যে যারা বড়রা শিখিয়ে গেছে তারা সেই জিনিসটা কিন্তু এখনো চলতে হয়, সে কারণে খোনার বচনে সত্যি কথাই হয় যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের নজর লাগাটা কিন্তু ভাবতে হয়।
0: আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে নজর লাগা নিয়ে ভাবতে হয়, ওকে,
2: ভাবতে হয় দাদা, ভাবতে শেখায় আমাদের, আর সেই ভাবতে শেখাটাও আমাদের কিন্তু আগামী পথকে প্রশস্ত করে দেয়। আমি তারপরে কুসংস্কারের জালে জড়িয়ে কথা বলছি না, কিন্তু কোনো কোনো সময় নজর লাগাটাও যে বাধা প্রদান করতে পারে এ বিষয়ে জোরদি বলতেই পারি। তবে যাই হোক, আর যাই বলি না কেন, নজর থাকবেই আমাদের সব দিকে, আর আমাদের সুনজরটা হোক, কুনজর তো যেন কখনো না হয় নজরটা, সুন্দর বিষয়, ভালো থাকবে, নমস্কার।
0: ধন্যবাদ, ধন্যবাদ মিল্টন বাবু। হ্যাঁ মিল্টন বাবু, খুব সুন্দরভাবেই কিন্তু বললেন যে সুনজরটা আমাদের থাকতে হবে, কোন নজরটা যেন না হয়, এবং তার পাশাপাশি ফেসবুকের কথা তিনি বললেন।

সত্যিই তো শ্রোতা বন্ধু, একবার ভাবুন তো, আমরা কোনো ভালো জিনিস হয়তো বা কাউকে দেখাতে ভয় পাই যদি নজর লেগে যায়, কিন্তু অন্যদিকে ফেসবুক ইনস্টাগ্রাম বা এক স্যান্ডেলে আমরা নিজেদের খুব সুন্দর সুন্দর ছবি দিচ্ছি, নিজেদের অ্যাচিভমেন্টসগুলো ফলাও করে প্রচার করছি, নিজেদের যত অ্যাসেটস রয়েছে সেগুলোও প্রচার করছি, সেগুলো শো অফ করছি, তো সেখান থেকেও তো নজর লাগাটাই স্বাভাবিক, সেটাও একটা বড় কারণ তো হতেই পারে। তবে হ্যাঁ, মিল্টনবাবু যেটা বললেন যে নজরের দিক থেকে হয়তো আমাদের সতর্ক থাকতে হবে, নজর লাগা বিষয়টা, নজর না লাগুক যে আশীর্বাদটা আমরা করে থাকি প্রত্যেককে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সতর্ক থাকতেও হয়তো শেখায় এই নজর লাগার বিষয়টা।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। আজ রাতের আজকের এই পর্বে কথা বলছি নজর না লাগুক তা নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি দেবশ্রী বলছি।
0: নমস্কার দেবশ্রী, বলো।
1: প্রত্যেকের কথাই শুনেছি, আর তুমিও যেটা বলছিলে যে অনেক সময় নজর লেগেছে কথাটা, এটা কিন্তু সত্যি আমরা মানে আমাদের লাইফে এক

0: হয়ে দাঁড়ায় একটা সময়, মানে কিছু খারাপ হলেই আমরা যখন ধরো কোনো কারণ খুঁজেই বার করতে পারছি না, তখন খুব সহজেই নজরের উপর দোষটা দিয়ে দিই। এটা তো ঠিক, এটা নজর খুব একটা খারাপ বিষয়। বাট আরেক দিকে যদি আমি বলি যে মানে নজরের যে বিশ্বাসটা আসলে কিন্তু কোনো না কোনো একটা ভালোবাসারও একটা রূপ বলতে পারো। কেন বলছি, মানে ধরো যেখানে আমরা কোনো কিছুকে হারাতে যদি ভয় পাই, মানে খুব হারানোর ভয়, যে পরিবারই হোক বা আমাদের কোনো প্রিয়জন বা যে কোনো প্রিয় জিনিস হোক, সেখানে কিন্তু আমরা মানে আমাদের যে যুক্তি বা কুসংস্কার যাই বলি না কেন, সেগুলোর সামনে কিন্তু আমাদের মনটা কিন্তু দুর্বল হয়ে যায়, তাই না? আমরা হয়তো আমরা যদি জানিও সায়েন্সে যতই বিশ্বাস করি না কেন, সেখানে কুসংস্কার উপরে হয়তো বিশ্বাস করি, কারণ এই তো ছোট বাচ্চাদের যেমন কালো টিপ বা বড়দের ততই, বিরাট কোহলির কথাও যদি বলি এত মহান প্লেয়ার, তবুও তো উনি অনেকটাই মানে নজর বাঁচানোর জন্য তাবিজ করেন, কত কিছু হয়, কত মানুষই এটা করে থাকে। তো আলটিমেটলি আমার কাছে এটাই মনে হয় যে নজর কখনো কখনো কারোর ক্ষেত্রে অজুহাত হতে পারে বা কারোর ক্ষেত্রে বিশ্বাসও হতে পারে, আবার কারো কারোর ক্ষেত্রে এটা ভালোবাসাও হতে পারে, কাউকে হারানোর ভয়ে নজর না লাগুক। আজকে যে টপিকটা,
1: দারুণ, অসংখ্য ধন্যবাদ দেবশ্রী, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমাদের মনের যে দুর্বলতা, সেটা মানুষের প্রতি হোক বা যে জিনিসের প্রতি হোক, সেই দুর্বলতাগুলোই হয়তো আমাদেরকে এই কুসংস্কারের উপর ভরসা করতে, বা এই আচার রীতি যাই বলুন না কেন, তার উপর ভরসা করতে বাধ্য করে। কারণ যখন কোনো প্রাণীর মানুষের কথা আসে, তখন কোথাও না কোথাও আমরা দুর্বল হয়ে পড়ি, আর সেই দুর্বলতা থেকেই আসে নজর না লাগার ব্যাপারটা। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, দীপক বাবু বলছেন, বলুন। বলুন।
2: হ্যাঁ স্যার, আজকে যে প্রসঙ্গ লেটার,
1: আজকের প্রসঙ্গ কি বলছেন বুঝতে পারছি না, একটু জোরে বলবেন।
2: না স্যার, আমি বুঝতে পারছি না, তাই আমি জানতে চাইছি।
1: ও, আপনি জানতে চাইছেন, প্রায় তো 11টা বেজে গেল দীপক বাবু, আপনি দেরি করে ফেলেছেন, আর একটু শুনুন, যদি বুঝতে পারেন, আর 3 মিনিটে তো বুঝলেন, না হলে হয়তো অন্য কোনো দিন কথা হবে আপনার সাথে। ধন্যবাদ দীপকবাবু। যাই হোক, দীপকবাবু বুঝতেই পারেননি আজকের কি বিষয় রয়েছে আমাদের। যাই হোক, শ্রোতা বন্ধু যারা বুঝতে পেরেছেন, আমাদের হোয়াটসঅ্যাপ টেক্সট একটা চলে এসেছে, অরুণ দত্ত শেখেরকুট থেকে বলছেন, শুভ সন্ধ্যা অর্ণবদা, নজর লাগা বা না লাগা সবটাই ব্যক্তিবিশেষ, কেননা একই ধরনের কথা একজনের কাছে আশীর্বাদ, আবার অন্যজনের কাছে নজর লাগে। তাই আমি মনে করি এটি একটি মানসিক ব্যাপার যা অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতেও চলতেই থাকবে। তবে মজার ব্যাপার হলো, ছেলেদের থেকে মেয়েদের মধ্যে এর প্রভাবটা বেশি লক্ষ্য করা যায়। হ্যাঁ, ছেলেদের থেকে মেয়েদের বেশি, আর এটা হয়তো আপনার অবজারভেশন হতে পারে। যাই হোক, ছেলে এবং মেয়েরা কিন্তু এখন একেবারেই কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সব বিষয়েই অরুণবাবু, তো কেউই যে বিশ্বাস করে না নজর লাগার বিষয়টা, ছেলেরাও যে বিশ্বাস করে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো
1: হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু?
3: অর্ণবদা নমস্কার।
1: নমস্কার,
3: আমি জামনগর থেকে রাজীব।
1: রাজুবাবু, সময় একেবারেই কম রয়েছে, তাড়াতাড়ি বলুন।
3: একদম দারুণ প্রসঙ্গ আনছেন। নজর অনেকে দেখেন, আপনি গাড়ি চালে ব্যবসা করে বাচ্চায় গাড়ির মধ্যে একটা জুতো লাগিয়ে রাখে, গাড়ির মধ্যে জুতো লাগিয়ে রাখে, জুতো।
1: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি।
3: হ্যাঁ হ্যাঁ, আর সেই জিনিস দেখবেন আপনি ওই দোকানের মধ্যে লেবুর মালা।
1: ঠিক,
3: হ্যালো,
1: ঠিক ঠিক শুনতে পাচ্ছি, বলুন।
3: কিন্তু একদিন আমি জানি আমার কাছে নতুন আছে গরুস্টার কি, আমি তো জানতাম লেবুর মালার প্রসঙ্গটা কি, আমি একটা লেবুর মালা তুলাইছি, তো একজনে কইছে আর কি, যেটাতে মুখ না লাগে দোকানের মধ্যে লাগা, জবল হয়ে ফুললে আমি খাওয়াইছি, আমি তো বিশ্বাসই না।
1: আচ্ছা, আপনি বিশ্বাস করেন না সেটাতে? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ,
3: আমি বিশ্বাস করি না।
1: তো রাজুবাবু

বললেন যে তিনি বিশ্বাস করেন না এই লেবু লঙ্কা লাগানো বা যাই হোক এই নজর লাগার বিষয়ে। শ্রোতা বন্ধু, জীবনের কিছু বিষয় আমরা বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, কিছু বিষয় সংস্কৃতি ও বিশ্বাসের অংশ, আর কিছু বিষয় উত্তর হয়তো এখনও আমাদের জানা নেই। কিন্তু অজানা মানেই অলৌকিক, এমনটাও নয়। তাই চলুন নজর না লাগো কথাটাকে ভয়ের ভাষা না বানিয়ে শুভকামনার ভাষা বানাই। কারো সুখ দেখে ঈর্ষা নয়, আনন্দ করি। কারো সাফল্য দেখে কুদৃষ্টি নয়, অভিনন্দন জানাই। কেউ অসুস্থ হলে নজর বলার আগে চিকিৎসার কথা ভাবি। কোনো সমস্যা হলে ভয় পাওয়ার আগে কারণ খুঁজি। বিশ্বাসকে সম্মান করি কিন্তু যুক্তিকে পাশে রাখি। কারণ জীবনে সবথেকে সুন্দর নজর হলো সেই নজর, যে নজর অন্যের সুখ দেখে হাসে, অন্যের সাফল্যে হাততালি দেয়, অন্যের কষ্টে পাশে দাঁড়ায়। তাই আজকের এই পর্বের একেবারে শেষে একটাই কথা, নজর না লাগুক আপনার স্বপ্নে, নজর না লাগুক আপনার ভালোবাসায়, নজর না লাগুক আপনার পরিবারের হাসিতে। আর যদি কারো চোখে আপনার দিকে পড়েই, সেটা যেন হয় ভালোবাসার চোখ, শুভকামনার চোখ আর মানবিকতার চোখ। নজর না লাগুক আপনার ভালো থাকায়, আর আপনার ভালো থাকাটা যেন অন্য কারো ভালো থাকার কারণ হয়ে ওঠে। এবং তারপরেও যদি আপনার মনে হয় নজর লাগছে কারোর, কোনো কিছু খারাপ হচ্ছে, তখন এটা ভাবার দরকার নেই যে নজর লেগেছে, কারণ সেই নজরের উপর আমাদের কন্ট্রোল নেই। ভাবুন কিভাবে সেই খারাপ কাজটাকে ঠিক করা যাবে, আমরা কিভাবে শান্তিতে থাকতে পারবো, কিভাবে প্রোডাক্টিভ হতে পারবো, সেভাবেই চলুন এগিয়ে চলি। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের FM উচ্চায়ন্তের অনুষ্ঠান সূচি। 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ততে এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মে শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পাবেন। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। শুনবেন অভিজ্ঞাপন সকাল 7:45, তোমায় গান শোনাবো শুনবেন সকাল 8:40 থেকে, নিউজ হেডলাইন্স সকাল 9:10, বলছি তোমায় শুনবেন আর যে শুয়েতার সাথে সকাল 9:12, বেলা 10টায় শুনবেন নারীদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, ককবরক অনুষ্ঠান খানি রচাবমুং শুনবেন বেলা 11টায়, 2:30 শুনবেন চিরায়ত গল্প পাঠের আসর, বেলা 3টায় শুনবেন হৃদ মাঝারে, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4টায় শুনবেন ফেলে আসা দিনের গান, সঙ্গে থাকবে আর জে অঙ্কুরিতা, ঝুমে সাত সাত শুনবেন বিকেল 5টায়, ছন্দে গানে সন্ধ্যে 6:30। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান কমপ্লিশন অফ নরেন্দ্র মোদিজ 25 ইয়ার্স ইন পাবলিক সার্ভিস শুনবেন সন্ধ্যা 7:10 থেকে, সুস্বাস্থ্য শুনবেন রাত 8:05, নিউজ হেডলাইন্স রাত 9টায়, প্রণমি তোমারে শুনবেন রাত 9:02 থেকে, রাত 9:30 থেকে শুনবেন আজ রাতে, সঙ্গে থাকবেন আর জে অন্তরা, বেলা রাত 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধু, রাত 11টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত

FM গোল্ডের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, স্টুডিওর খুলিতে এখন সময় রাত 10:59:59। আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই নজর না লাগুক এই আশীর্বাদটা প্রত্যেকে করবেন, কিন্তু নজর লাগার ভয় থেকে বাঁচবেন এবং নজর লাগার সেই ভয়কে দূরে সরিয়ে নিজের জীবনকে 100% খুশি এবং শান্তিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করবেন। শুভরাত্রি।